0: জগৎকে ধারণ করিয়া শ্রীকৃষ্ণ আপনার মধ্যে রাখিয়াছেন, অর্থাৎ যেই জগৎ সেই শ্রীকৃষ্ণ, কৃষ্ণময় জগৎ আর জগন্ময় শ্রীকৃষ্ণ। যত জীব জঙ্গম কীট পতঙ্গম আগনব জগতেরই কায়া, হব কহু মারি পুরত হি উদর নাহি করত ভূত দায়া। সৃষ্টি স্থিতি ও সংসারের কর্তা শ্রীকৃষ্ণ, তিনি জগতের উপাদান ও নিমিত্ত কারণ। জীবন যৌবন চলমান সমস্ত বিষয় রাশি আপাতরণ্য, বিষয় বিশে জর্জরিত মানব দুঃখকে একমাত্র কৃষ্ণ নামের দ্বারা জয় করিয়া অমৃত লোকে উত্তীর্ণ হইতে পারে। বড় গীতে স্মরণীয় পাওয়ে পরিহরি করহু কাতরি প্রাণ রাখবি মোর, বিখয় বিখধর বিখে জর জর জীবন নারহে থোর, অথির ধন জন জীবন যৌবন অথির এহু হংহার। শ্রীকৃষ্ণ প্রেমে জাতি বৈষম্য নাই, আপামর জনগণ তাহার সেবক, কৃষ্ণরসে সমস্তই একাকার। ভগবান অনন্ত জীবের অন্তরে বাহিরে তাহার অধিষ্ঠান, তিনি তত্ত্ব ও বিচারের ঊর্ধ্বে, ভক্তিযোগের দ্বারাই তিনি লভ্য। উপনিষদে সেই অমৃত বাণী, নায়মাত্মা প্রবচনেন লভ্যা ন মেধয়া ন চ বহুধা শ্রুতেন। সকল প্রাণীতে এক আত্মা, তাই অহিংসা মহাপাপ। সকল প্রাণীক দেখিবে কাত্তা হম উপায় মধ্যত ইট অতি মুখ্যতম। শ্রী শ্রী ভগবান শঙ্করদেবের ইহাই আদেশ, ইহাই উপদেশ, ইহাই অমৃত বাণী।
1: এতক্ষণ অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন শঙ্করদেবের রচনা থেকে পাঠ আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। প্রথম শিল্পী কাকলি ঘোষ।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেতে খামারে।

কৃষক বন্ধুরা, পটল একটি গ্রীষ্মকালীন জনপ্রিয় সবজি। গ্রীষ্ম ও বর্ষাকালে যখন সবজির অভাব দেখা দেয়, তখন পটল একটি অন্যতম গুরুত্বপূর্ণ সবজি হিসেবে কাজ করে। বিভিন্ন অঞ্চলে পটলের বিভিন্ন জাত দেখা যায়, যেমন লম্বা ও চিকন, খাটো ও মোটা, গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, ডোরা কাটা ও ডোরাবিহীন, পুরু ত্বক থেকে হালকা ত্বক। কৃষক বন্ধুরা, পটল চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু উপযোগী। বেশি তাপমাত্রা ও সূর্যালোকের প্রয়োজন। বন্যামুক্ত ও জল জমে না এমন বেলে দোআঁশ বা দোআঁশ মাটি পটল চাষের জন্য ভালো। নদীর তীরে পলিযুক্ত মাটিতেও পটল চাষ করা যায়। প্রথমে মাটি ভালো করে চাষ দিয়ে নিতে হবে। জমিকে চারপাশটি আড়াআড়ি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে ও সমান করে নিতে হবে। বেড পদ্ধতিতে পটল চাষ করলে ফলন ভালো হয় এবং বর্ষাকালে ক্ষেত নষ্ট হয় না। বেডের মাঝামাঝি 1 মিটার থেকে 1.5 মিটার বা 2 হাত থেকে 3 হাত পরপর মাদায়

চারা রোপণ করতে হয়। একটি বেড থেকে আরেকটি বেডের মাঝে 75 সেন্টিমিটার নালা রাখতে হয়। কৃষক বন্ধুরা, পটল চাষে সঠিকভাবে পরাগায়নের ক্ষেত্রে 10% পুরুষ জাতের গাছ লাগানো উচিত, অর্থাৎ 10টি স্ত্রী গাছের জন্য একটি পুরুষ গাছ লাগানো ভালো এবং এসব গাছ ক্ষেতের সব অংশে সমানভাবে ছড়িয়ে লাগানো উচিত। পটল একটি দীর্ঘমেয়াদী ফসল। পটল যেহেতু লতানো প্রকৃতির উদ্ভিদ, তাই এগুলো মাটির ওপর কিংবা খড় বিছিয়ে উৎপাদন করলে গায়ে সাদা সাদা ফ্যাকাশে বা হলুদ বর্ণের হয়ে পড়ে। এতে পটলের বাজার মূল্য কমে যায়, তাই মাচায় চাষ করা ভালো। মাচা সাধারণত দু ধরনের হয়, বাঁশের আনুভূমিক মাচা ও রশি দিয়ে তৈরি উলম্ব মাচা। পটল চাষে মাছি পোকা কচি ফলের ভেতর ছিদ্র করে ও ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা বের হয়। এরা ফলের নরম অংশ খেয়ে পূর্ণবয়স্ক পোকা হয়ে বের হয়ে আসে। কৃষক বন্ধুরা, এর প্রতিকারে ক্ষেত পরিষ্কার রাখতে হবে। পোকা দমনে ফাঁদের ব্যবহারও ব্যাপক জনপ্রিয়। বিষটোপ আরেকটি জরুরি দমন উপাদান। এছাড়া ফেরোমেন ফাঁদ ব্যবহার করেও পোকামাকড় দমন করা সম্ভব। পটল চাষে লাল মাকড়ের আক্রমণ হয়ে থাকে। এতে আক্রান্ত পাতা শক্ত চামড়ার মতো হয় এবং পাতা বিবর্ণ হয়ে ধীরে ধীরে শুকিয়ে যায়। লাল মাকড় আকারে অত্যন্ত ছোট হয়। এরা পাতার নিচের দিকে অবস্থান করে। এদের আক্রমণে পাতা শক্ত চামড়ার মতো হয়ে কুঁকড়ে যায়। ব্যাপক আক্রমণের ফলে সম্পূর্ণ পাতা হলুদ ও বাদামি রং ধারণ করে এবং ধীরে ধীরে শুকিয়ে যায়। ফলে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলন অনেক কমে যায়। কৃষক বন্ধুরা, এর প্রতিকারেও পটল ক্ষেত পরিষ্কার রাখতে হবে। 1 কেজি আধা ভাঙা নিম বীজ 10 লিটার জলে 12 ঘন্টা ভিজিয়ে রেখে ওই জল পাতার নিচের দিকে স্প্রে করতে হবে। আক্রমণের হার বেশি হলে ওমাইট বা টলস্টার প্রতি লিটার জলে 2 মিলিলিটার মিশিয়ে 7 থেকে 10 দিন পরপর স্প্রে করতে হবে। কচি অবস্থায় সকাল অথবা বিকেলে পটল সংগ্রহ করতে হয়। সাধারণত জাত ভেদে ফুল ফোটার 10 থেকে 12 দিনের মধ্যে পটল সংগ্রহের উপযোগী হয়ে ওঠে।

এতক্ষণ লোকগীতি গিয়ে শোনালেন দেবপ্রিয় নাগ। শিল্পীর কণ্ঠে আজ আবার লোকগীতি শুনতে পাবেন দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে। আকাশবাণী শিলচর অনুষ্ঠান পরিচিতি। আমাদের কেন্দ্র থেকে আজ যে সমস্ত অনুষ্ঠান প্রচারিত হবে তার সময়সূচি। সুপ্রভাত সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে, সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী লাইসা আহমেদ লিসা সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে এবং দুপুর একটায়। নজরুল গীতি শুনবেন সকাল আটটা বেজে চল্লিশ মিনিটে দেবারতী রায়ের পরিবেশনায় এবং দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে মৃণাল কান্তি পালের কণ্ঠে নজরুল গীতি শুনতে পাবেন। হিন্দি ছবির গান সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে, বেলা দশটা বেজে তিরিশ মিনিটে, বেলা বারোটায় ও রাত সাতটা বেজে পনেরো মিনিটে। সকাল নটা বেজে পনেরো মিনিটে অনুষ্ঠান ভুলে বিচরে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন উস্তাদ মোহাম্মদ সাগিরুদ্দিন খানের সারেঙ্গি বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত দশটায় খেয়াল শুনবেন পণ্ডিত যশরাজের কণ্ঠে। এছাড়া লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত আটটা বেজে তিরিশ মিনিটে কাজরি শুনবেন জয়শ্রী দাসের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান বেলা দশটায়। আধুনিক গান শুনবেন বেলা এগারোটায় সুধীন সরকার

0: कहानियाँ हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आज 3 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 18 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, আপনাদের সকলকে সুপ্রভাত অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমে দেখে নিই আজকের দিনটি। 1576 সালে আজকের দিনে মেওয়ারের রাজা রানা প্রতাপের বাহিনীর সঙ্গে অম্বরের রাজা মানসিং পরিচালিত সম্রাট আকবরের মুঘল সৈন্যদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়। আজকের দিনে 1815 সালে ইংরেজ ও জার্মান মিলিত শক্তির কাছে ওয়াটারলুট যুদ্ধে নেপোলিয়ানের চূড়ান্ত পরাজয় হয়। 1946 সালে আজকের দিনে গোয়ায় পর্তুগিজ সরকারের বিরুদ্ধে প্রথম সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয়। এবারে আজকের প্রসঙ্গ। এক হাতে ঢাল আর অন্য হাতে তরোয়াল, ঘোড়ার উপর সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ এক মহীয়সী নারী, বর্তমান ভারতেও নারী সংগ্রামের প্রতীক এই যোদ্ধা। বইপত্তর, সাময়িকী বা ইন্টারনেটের ইমেজ সার্চিং তো বটেই, যারা উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন স্থান পরিভ্রমণ করেছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন গোয়ালিয়রের রানীকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্পে বুঁদ হয়ে থাকতে। রানী লক্ষ্মীবাইয়ের প্রতিমূর্তিতে চোখ রেখে আমরা কি ভাবতে পারি উন্নত সভ্য ভারতে নারীদের অসহায়ত্বের কথা? কর্মস্থল থেকে বাড়ি ফিরে আসার সময় নরপিশাচরা যখন খুবলে নিতে চায় নারীর শরীর, তখন মনে প্রশ্ন জাগে, আজ কি এদেশের ঘরে ঘরে লক্ষ্মীবাইদের জন্ম হয় না? কেন মমত্বের পাশাপাশি প্রতিবাদী হয়ে উঠতে পারে না এ যুগের মহিলারা? হয়তো সেই সংগ্রামী চেতনাকে লালিত করতেই ভারতীয় জাতীয় সেনা দলের একটি মহিলা ট্রুপের নাম রাখা হয়েছে ঝাঁসি রেজিমেন্ট। তার সংগ্রামী জীবনের আখ্যান নিয়ে রচিত হয়েছে বহু দেশাত্মবোধক সঙ্গীত। 1957 সালে বীরাঙ্গনার ছবি দিয়ে ডাক টিকিট প্রকাশ করেছে ভারত সরকার। ব্রিটিশের বিরুদ্ধে দেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সিপাহী বিদ্রোহে মারাঠি সাম্রাজ্য ঝাঁসির বড় প্রভাব ছিল। 1857 সালের 10ই মে মিরাট থেকে শুরু হওয়া বিদ্রোহ ছড়িয়ে পড়ে ঝাঁসিতেও। রানী লক্ষ্মীবাঈ প্রজাদের সংঘবদ্ধ করে বার্তা পৌঁছান যে ব্রিটিশরা কাপুরুষ, তাদের ভয় পাওয়ার কিছু নেই। ব্রিটিশ সেনাদলের কমান্ড্যান্ট সারহাগ রোজ ঝাঁসিতে আত্মসমর্পণের বার্তা পাঠান, তা প্রত্যাখ্যান করেন তিনি। কড়া হুমকির মুখেও দমে না গিয়ে লক্ষ্মীবাঈ সেদিন বলেছিলেন, আমরা স্বাধীনতার জন্য লড়ছি, ভগবান কৃষ্ণের নাম স্মরণ করে আমরা জয়ী হলে এর

ফল অবশ্যই ভোগ করব, কিন্তু লড়াই পরাজিত হলে এমনকি মৃত্যুমুখে পতিত হলেও সেটি হবে দেশের জন্য। কিন্তু শেষ পর্যন্ত চতুর ব্রিটিশ সেনার সঙ্গে লড়াইয়ে প্রাণ বলি দিয়েছিলেন এই মহীয়সী বীরাঙ্গনা, এবং তা ১৮৫৮ সালে ১৮ জুন অর্থাৎ আজকের দিনে। মাত্র ৩০ বছরের জীবনকালে রানী লক্ষ্মীবাঈ ব্রিটিশের বিরুদ্ধে একের পর এক লড়াই চালিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা আজকের প্রেক্ষাপটে খুব বেশি প্রাসঙ্গিক। অন্তত যেখানে নারীর লজ্জা ও সম্ভ্রমের প্রশ্ন জড়িত, সেখানে ঝাঁসির রানীর সংগ্রামী চেতনা এক নতুন লড়াইয়ের বার্তাবাহী।

0: গানখানি শুনলেন জয়িতা ঘোষের কণ্ঠে। এবারে গল্পপাঠ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনধিকার প্রবেশ গল্পের অংশবিশেষ শুনবেন।
1: এই স্ত্রীলোকটির প্রকৃতির মধ্যে বহুল পরিমাণে পৌরুষের অংশ থাকাতে তাহার যথার্থ সঙ্গী কেহ ছিল না। স্ত্রীলোকেরা তাহাকে ভয় করিত, পরনিন্দা, ছোট কথা বা নাকি কান্না তাহার অসহ্য ছিল। পুরুষেরাও তাহাকে ভয় করিত, কারণ পল্লীবাসী ভদ্রপুরুষদের চণ্ডীমণ্ডপগত অগাধ আলস্যকে তিনি এক প্রকার নীরব ঘৃণাপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষের দ্বারা ধিক্কার করিয়া যাইতে পারিতেন, যাহা তাহাদের স্থূল জড়ত্ব ভেদ করিয়াও অন্তরে প্রবেশ করিত। প্রবল রূপে ঘৃণা করিবার এবং সে ঘৃণা প্রবল রূপে প্রকাশ করিবার অসাধারণ ক্ষমতা এই প্রৌঢ়া বিধবাটির ছিল। বিচারে যাহাকে অপরাধী করিতেন তাহাকে তিনি কথায় এবং বিনা কথায়, ভাবে এবং ভঙ্গিতে একেবারে দগ্ধ করিয়া যাইতে পারিতেন। পল্লীর সমস্ত ক্রিয়াকর্মে, বিপদে সম্পদে তাহার নিরলস হস্ত ছিল। সর্বত্রই তিনি নিজের একটি গৌরবের স্থান বিনা চেষ্টায় অতি সহজেই অধিকার করিয়া লইতেন। যেখানে তিনি উপস্থিত থাকিতেন সেখানে তিনি যে সকলের প্রধান পদে, সে সম্বন্ধে তাহার নিজের অথবা উপস্থিত কোন ব্যক্তির মনে কিছুমাত্র সন্দেহ থাকিত না।
0: এবারে এ উপত্যকার বাংলা খবরের কাগজগুলো আজ কি খবর পরিবেশন করেছে তাতে চোখ রাখছি। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা পুনরায় আয়োজনের প্রস্তুতি আজ সব পত্রিকায় প্রধান খবর। সাময়িক প্রসঙ্গ প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনামে লিখেছে, স্বচ্ছতার সঙ্গে নিট সম্পন্ন করতে কড়া নির্দেশ হিমন্তের। যুবসংঘ প্রথম পৃষ্ঠায় খবরটি দিয়ে লিখেছে, রাজ্যে নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা মুখ্যমন্ত্রীর। গতির শিরোনাম, 17টি শহরে 87টি পরীক্ষা কেন্দ্র, প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। এদিকে যুবসংঘ আজ লিড খবরে জানাচ্ছে, মুখ্যমন্ত্রীর আগাম অনুমতি ছাড়া মন্ত্রীদের বেসরকারি পিত্র নয়। এই খবরের পাশেই যুবসংঘ আলাদা খবরে লিখেছে, বাণিজ্য বাড়াতে বৈশ্বিক কাঠামো গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রী মোদীর। গতি আজ লিড খবরে জানাচ্ছে, এবার ঠাকরের শিবসেনায় ভাঙন, একনাথ শিন্দের দলে সামিলের সম্ভাবনা ছয় সাংসদের। এছাড়াও গদি লিখেছে, চূড়াচাঁদপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কুকি জঙ্গি নিহত। জাপানের প্রধানমন্ত্রীর সফর ঘিরে গুয়াহাটিতে ব্যাপক প্রস্তুতির কথাও গতি আজ খবরে উল্লেখ করেছে। সাময়িক ছবি দিয়ে প্রথম পৃষ্ঠায় ছেপেছে, শিলচর দূরদর্শন কেন্দ্রের হাল ফিরিয়ে আনতে দিল্লিতে সরব হয়েছেন সাংসদ কনাদ পুরকায়স্থ। তাছাড়া রাম মন্দিরের চুরি নিয়ে বিনয় কাটিহারের বেফাঁস মন্তব্য রয়েছে কাগজে। ইরানের সঙ্গে সংঘাত পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য আজ কাগজগুলোতে উঠে এসেছে। যুবসংঘ মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য তুলে ধরে হেডিং দিয়েছে, শান্তি চুক্তি পছন্দ না হলে ইরানে ফের বোমা ফেলব। এ খবরের পাশাপাশি অন্য একটি হেডিংয়ে সাময়িক লিখেছে, ভারতে হামলা হলে আমেরিকা পাশে থাকবে, বড় প্রতিশ্রুতি ট্রাম্পের। সাময়িক আজ অম্বুবাচী মেলা নিয়ে একটি খবরে লিখেছে, এবার অম্বুবাচী মহাযোগে আসতে পারেন 8 লক্ষাধিক ভক্ত। যুবসংঘ স্থানীয় একটি খবরে পাঠকদের জানাচ্ছে, নর্দমা যথাযথ সাফাই হচ্ছে না, দায়ীকে বের করার নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে সম্পাদকীয় শিরোনাম।

ছিল অনুর অবস্থান। সাময়িক প্রসঙ্গে ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মেঘ, গতির সম্পাদকীয় শিরোনামে রয়েছে পরিবারবাদ রাজনীতিতে বিরোধী দল। এই ছিল সম্পাদকীয় শিরোনাম। আপনাদের সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমাদের সুপ্রভাত অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আকাশবাণী শিলচর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্টজে।

0: দেশ বন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী শিলচর। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ, পরে আমাদের কেন্দ্র থেকে আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। তিনি গতরাতে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ G7 গোষ্ঠীর। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। বিশ্বের 13টি হটস্পটে তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। ফিফা ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি, ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে তাঁর ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। হোটেলে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। গতকাল প্যারিসের এভিয়ন শহরে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ণ পদ্ধতিতে AI এর প্রয়োগের উপরেও জোর দিয়েছেন। তিনি এই সংঘাতপূর্ণ বিশ্বে নাবিকদের সুরক্ষাকে অগ্রাধিকার উপরেও জোর দেন।
2: এক্সেলেন্সি, হম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সিফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, ওর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সিফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি আর উসকো প্রাথমিকতা মিলেগি।
1: ফ্রান্সের এভিয়ন শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট CETA চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামেও পরিচিত, তাও একই দিনে কার্যকর হবে। DCC-র আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, সেটা এবং DCC-র কার্যকর হওয়া ভারতের রফতানির ক্ষেত্রে নতুন

ও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রফতানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সমাজবাদী এক বার্তায় তিনি উল্লেখ করেন, বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই চুক্তি। ঝাড়খণ্ডে আজ রাজ্যসভার 2টি আসনের জন্য ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, JMM এর বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। ঝাড়খণ্ড বিধানসভায় সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং বিকেল 5টায় শুরু হবে ভোট গণনা। তারপরই ফলাফল ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনব্যাপী আলোচনার প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে এই সমঝোতা হয়েছে। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষই এতে স্বাক্ষর করেছে বলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমান ও অন্যান্য দেশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে অধিকাংশ শর্তেই ঐক্যমত এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকপত্রের লিখিত রূপ প্রকাশও করেছে। 14 দফা চুক্তির মধ্যে রয়েছে লেবানন সহ সব এলাকায় সামরিক কার্যকলাপ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। এই সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ ও সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে নেবে। অন্যদিকে ইরান প্রাথমিক 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এছাড়া এই নথিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত সম্পদের মুক্তি, ইরানের তেল রফতানির ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের ছাড় এবং অন্তত $300 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন সমর্থিত পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না বলে নিশ্চিত করেছে। চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তত্ত্বাবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়েও আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং প্যালেস্তাইনকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও 2022 সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় 60% কমে গেছে। রাষ্ট্রসংঘ সংস্থাগুলি আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও ব্যাহত হচ্ছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ কের ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য রয়েছে। এর আগে গ্রুপ এল এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ঘানার কালেব ইয়াংকি গোল করেন। অন্য খেলায় গতরাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে তা পরিশোধ করেন মার্টিন বাতুরিনা। হ্যারি কেন আবার 42 মিনিটে গোল করলে প্রথমার্ধের সংযুক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে তা আবার শোধ করেন পিটার মুসা। এরপর দ্বিতীয়ার্ধে জুট বেলিংহাম 47 মিনিটে ও মার্কাস র্যাশফোর্ড 85 মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। এছাড়া পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে জোয়াও নেভেস 6 মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্তি সময়ে কঙ্গোর হয়ে ইয়োয়ানে উইসা গোল শোধ করেন। এছাড়া গ্রুপ এর ম্যাচে আজ ভারতীয় সময় রাত 9:30 আটলান্টা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 12:30 লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং রাত 3:30 ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে গতরাতে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে।
প্রথমে ব্যাট করে ভারত।

নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান করেন। স্মৃতি মান্ধানা 74 এবং সেফ আলি ভার্মা 55 রান করেন। জওয়ে নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে 4 উইকেট নেন শ্রীচারণী। ম্যাচের সেরা হন স্মৃতি মান্ধানা। লখনৌতে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানকে 170 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের 154 এবং ঈশান কিশানের 125 রানের সুবাদে ভারত 49.5 ওভারে 6 উইকেট হারিয়ে 402 রান করে। জবে আফগানিস্তান 44.3 ওভারে 232 রানে অল আউট হয়ে যায়। নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতের পুরুষ হকি দল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, শিলানন্দ লাকড়া, নীলকান্ত শর্মা। জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল হার্টকফ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। খবর শেষ হলো, একটু পরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের কার্যকাল সম্পূর্ণ করার অংশ হিসেবে গতকাল আসাম প্রদেশ বিজেপি কমিটির উদ্যোগে গুয়াহাটির বড়াগাবের শহীদ স্মারকক্ষেত্রে বিদেশ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে নরেন্দ্র মোদীর ১২ বছরের কার্যকালের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, উন্নয়ন সংক্রান্ত কাজকর্ম সম্পর্কে বিস্তারিত প্রদর্শন করা হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সাংসদ বিজুলি কলিতা মেধি, বিধায়ক বিজয় গুপ্ত সহ বেশ কয়েকজন দলীয় কর্মী ও নেতা উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে গতকাল শিলচর ডাকবাংলো সংলগ্ন প্রাঙ্গণে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শিলচরের সাংসদ পরিমল শুক্লবিদ্য এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এছাড়া ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস ও বিজেপির জেলা সভাপতি রূপম সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এই প্রদর্শনীর মাধ্যমে গত ১২ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প, আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগ এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাফল্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়। প্রদর্শনীতে বিভিন্ন তথ্যচিত্র, আলোকচিত্র ও তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে সরকারের কর্মসূচি ও সাফল্যের কথাও তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনী আগামীকাল পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে জেলার আকবরপুরে প্রাকৃতিক ও জৈবিক কৃষি বিষয়ক এক কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রীভূমি জেলা বিজেপির কিষাণ মোর্চা সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা হ্রাস করে প্রাকৃতিক ও জৈবিক কৃষি পদ্ধতিতে মনোনিবেশ করতে কৃষকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষকদের আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি আত্মনির্ভর ভারত গঠনে কৃষিক্ষেত্রে গুরুত্ব আরোপ করতে পরামর্শ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে গতকাল হাইলাকান্দি শহরে প্রগতি পদযাত্রার আয়োজন করা হয়। হাইলাকান্দি আবর্ত ভবন প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা বের হয়ে শহর পরিক্রমা করে। পদযাত্রায় বিধায়ক ড মিলন দাস সহ দলীয় কর্মকর্তা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কাছাড় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামীকাল শিলচর গান্ধী ভবনে জেলা পর্যায়ের যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মোট ৪টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন থেকে যোগব্যায়াম করা ছাত্রছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২১ জুন বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এই উপলক্ষে আগামীকাল শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে জেলাস্তরের যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শ্রীভূমি জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৪টি বিভাগ থাকবে। ইচ্ছুক প্রতিযোগীদের অবিলম্বে নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির নিবন্ধন

0: এর বৈধতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয় যে জনস্বার্থে এবং স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 2010 কঠোরভাবে কার্যকর করা হবে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট ক্লিনিক, নার্সিংহোম বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন রয়েছে কিনা তা যাচাই করতে পরামর্শ দেওয়া হয়েছে। শ্রীভূমি জেলায় জনগণকে সচেতন করতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জনস্বাস্থ্য, কারিগরি, সেচ, সমাজকল্যাণ, শিল্প, বাণিজ্য, বন ও পরিবেশ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের প্রদান করা সরকারি সুবিধা সম্পর্কে জনগণকে অবগত করতে এবং এই সুবিধাগুলির গণ অভিযোগ নিষ্পত্তি করতে জেলার বিভিন্ন উন্নয়ন খণ্ড কার্যালয়ে তিন দিনের শিবিরের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে নীলামবাজার, বৈদরপুর, চৈতন্যনগর, পাথারকান্দি, লোয়ারপুয়া, দুর্লভছড়া ব্লকে আজও আগামীকাল শিবিরের আয়োজন করা হচ্ছে। এদিকে হাইলাকান্দি জেলায়ও অনুরূপ সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে। প্রতিদিন সকাল 10:30 থেকে এই শিবির শুরু হবে। শ্রীভূমি পৌরসভার উদ্যোগে পৌরসভার পঞ্জীকৃত ছন্তর বাজারের সব ব্যবসায়ীদের নিয়ে আগামী 20 জুন শনিবার পৌরসভা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগে এই সভা গত 16 জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শদাতা কমিটির এক সভা গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক তথা পরামর্শ কমিটির সভাপতি ড মতীন্দ্র সূত্রধরের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রি কনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক্স প্রহিবিশন অব সেক্স সিলেকশন অ্যাক্ট 1994 নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও সভায় জানানো হয় যে জেলায় মোট 46টি সোনোগ্রাফি মেশিন রয়েছে এবং যার মধ্যে রোগীদের রোগ নির্ণয়ে নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। সভায় যুগ্ম সঞ্চালক ড সূত্রধর আরও জানান যে PCNPNDT অ্যাক্ট 1994 অনুসারে গর্ভাবস্থায় লিঙ্গ নির্ধারণের পরীক্ষা কঠোরভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়ে থাকে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন লাইসা আহমেদ লিসার কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন লাইসা আহমেদ লিসার কণ্ঠে, আকাশবাণী শিলচর। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, নজরুলগীতি শুনবেন সকাল 8:40 দেবারতী রায়ের পরিবেশনায় এবং দুপুর 2:45 নজরুলগীতির শিল্পী মৃণাল কান্তি পাল। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:15 অনুষ্ঠান ভুলে বিছড়ে, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন উস্তাদ মোহাম্মদ সাগির উদ্দিন খানের সারেঙ্গি বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল শুনবেন পণ্ডিত যশরাজের কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 কাজরি শুনবেন জয়শ্রী দাসের কণ্ঠে। বাংলা ছবির গান বেলা 10:00, আধুনিক গান শুনবেন বেলা 11:00 সুধীন সরকার ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এছাড়া দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। আমার কথা অনুষ্ঠান বেলা 11:30। এতে নিজের কথা বলবেন গার্গী দেব। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন যমুনানাথ ও নন্দিতা দেবের পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শুনবেন বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন স্বপ্নাদের গিটার বাদন। ভজনী শিল্পী স্বাগতা চক্রবর্তী দুপুর 2:30। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:15 অনুষ্ঠান যুববাণী। চাষ আবাদের কথা সন্ধে 6:45। এতে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে কাছাড়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিক, অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মইনুল ইসলাম বড়ভুইয়ার সঙ্গে টিকাকরণ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার। স্টুডিওর বাইরে গৃহীত এই সাক্ষাৎকার গ্রহণে থাকবেন মিতা শর্মা। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 অনুষ্ঠান সৃজন। শুনলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী শিলচর।

আকাশবাণী শিলচর। এখন নজরুলগীতি শুনবেন দেবারতী রায়ের কণ্ঠে।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন দেবারতী রায়ের কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম ছবির নাম হাইওয়ে, এতে গিয়েছেন এ আর রহমান।

আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানখানি শুনবেন এ আর রহমান ও চিন্ময়ের কণ্ঠে গুরু ছবি থেকে।

0: आएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: আকাশবাণী শিলচর, এখন শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান ভুলে বিছড়ে। প্রথম গানখানি শুনবেন স্কুল মাস্টার ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন পুরনো হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান ভুলে বিচরে, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন আহির ভৈরব রাগে সারেঙ্গি বাদন শুনবেন উস্তাদ মোহাম্মদ সাগির উদ্দিন খানের পরিবেশনায়।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে আহির ভৈরব রাগে সারেঙ্গি বাদন শুনলেন উস্তাদ মোহাম্মদ সাগির উদ্দিন খানের পরিবেশনায়। আকাশবাণী শিলচর।

এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছবির নাম আমার শপথ। এতে গিয়েছেন আশা ভোসলে।

0: জয় হিন্দ। গত এক দশকে আপনি কি পরিবর্তন লক্ষ্য করেছেন? ভারত এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে, নকশালবাদ মোকাবিলায় দৃষ্টান্তমূলক অগ্রগতি অর্জন করেছে। একসময় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশের উপর নির্ভরশীল ভারত আজ রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করছে। ভারত আজ আত্মবিশ্বাসী, দৃঢ় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপে অগ্রসর হচ্ছে।
1: পিছলে এক দশক থেকে আমার সেনায় তেজি সে আত্মনির্ভরতা কি ওর কদম বড়া রহি।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণের।

এবারের গানখানি শুনবেন বাবলি ছবি থেকে ইমন ও অন্বেষা দত্তগুপ্তর কণ্ঠে।

গানখানি শুনলেন এমন ও অনিশা দত্তগুপ্তর কণ্ঠে বাবলি ছবি থেকে। এরই সঙ্গে আমাদের শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গান। অনুষ্ঠানের প্রথম গানখানি শুনবেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের কণ্ঠে সাগর ছবি থেকে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি ইজ্জত ছবি থেকে লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফির কণ্ঠে।

0: আগে যখনই কেউ বিদেশ থেকে ফিরত, তারা সবাই সেই দেশের পরিকাঠামোর প্রশংসা করত। কিন্তু এখন অটল সেতু, সুদর্শন সেতু, চেনাব রেল ব্রিজ, বগিবিল ব্রিজ, অটল টানেল, পাম্বান সমুদ্র সেতু দেখুন, এরা প্রতিটি গন্তব্যকে কাছে এনেছে, প্রতিটি যাত্রাকে করেছে আনন্দময়।
1: 21वीं सदी का भारत आधुनिक इंफ्रास्ट्रक्चर के जिस नए युग में प्रवेश कर रहा है वो अभूतपूर्व है, अकल्पनीय है।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ আর জনকল্যাণ।
2: আপনারা শুনছেন হিন্দি ছবির গান। এবারের গানটি সালামে ইশক ছবি থেকে কৈলাশ খেরের কণ্ঠে।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারের গানখানি লাক বাই চান্স ছবি থেকে মহালক্ষ্মী আয়ার ও অমিত পালের কণ্ঠে।

0: আগে যখনই কেউ বিদেশ থেকে ফিরত, তারা সবাই সেই দেশের পরিকাঠামোর প্রশংসা করত। কিন্তু এখন অটল সেতু, সুদর্শন সেতু, চেনাব রেল ব্রিজ, বগিবিল ব্রিজ, অটল টানেল, পাম্বান সমুদ্র সেতু দেখুন, এরা প্রতিটি গন্তব্যকে কাছে এনেছে, প্রতিটি যাত্রাকে করেছে আনন্দময়।
1: 21वीं सदी का भारत आधुनिक इंफ्रास्ट्रक्चर के जिस नए युग में प्रवेश कर रहा है वो अभूतपूर्व है, अकल्पनीय है।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ আর জনকল্যাণ।
2: আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারের গানটি গদর ছবি থেকে অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের কণ্ঠে।

0: আকাশবাণী শিলচর। জানেন কি, ভারত সরকার ছোট ব্যবসায়ীদের 40 লক্ষ কোটি টাকারও বেশি জামানত ছাড়া মুদ্রা ঋণ দিয়েছে। এটি কুয়েতের জিডিপির প্রায় 3 গুণ।
1: করোড়ো ছোট উদ্যমীয় কো মুদ্রা যোজনা সে লোন মিলা, উনহে আজ মহসুস হোতা হ্যায় কি ডেমোক্রেসি ক্যান ডেলিভার।
0: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণ।

আকাশবাণী শিলচর। এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে আধুনিক গান শুনবেন সুধীন সরকার ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, প্রথম শিল্পী সুধীন সরকার।

আধুনিক বাংলা গানের অনুষ্ঠানে পরপর চারখানি গান শুনলেন সুধীন সরকারের কণ্ঠে। এবারের শিল্পী সাবিনা ইয়াসমিন।

আপনারা শুনছেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আধুনিক গান।

0: कहानियाँ सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आकाशवाणी शिलचर शुरू होच्छे अनुष्ठान आमार कथा। এতে নিজের কথা বলবেন গার্গী দেব।
3: নমস্কার, আমি গার্গী। আমার কথা শ্রোতাদের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা। শোয়ের নাম যেহেতু আমার কথা, তাই বিষয়বস্তুতে আমার থাকবে আমার ভাবনা, আমার দেখা, আমার অনুভব। তবে জানেন, আমি খুব একটা নিজের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বরং আমার চিন্তাধারার কিছু দিক, কিছু খণ্ডচিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলে খুশি হব। তাহলে চলুন আজকের ভাবনা শুরু করা যাক। আমি বরাবরই একটু ভাবনার খেলায় মেতে থাকি। একটা প্রশ্ন মাঝে মাঝে নিজেকে খুব তাড়া করে বেড়ায়, আমরা যেটা দেখি সেটাই সত্যি তো? সোশ্যাল মিডিয়ায় যে হাসি মাখা মুখ, যে নিখুঁত জীবন, সেটা কি সত্যি আমাদের জীবন? আমি নিজেও একজন কন্টেন্ট

0: ক্রিয়েটার। আমার ভিডিও আছে, আমার পোস্ট আছে, আমার রিল লাইফ আছে, কিন্তু এই রিলের আড়ালে যে রিয়েল লাইফ সেটা কতটা বেরিয়ে আসে? আসল জীবন নাকি সাজানো জীবন? আমরা কাকে বেশি ভালোবাসি? এই প্রশ্নটা আমি আপনাদের কানে আজ রাখতে চাই। আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে ছোটরা বড় হচ্ছে ইউটিউব আর ইনস্টাগ্রামের রঙিন ফিল্টারে, তরুণরা নিজেদের হাসি কান্না সবকিছু সাজিয়ে তুলছে পারফেক্ট করে, আর বড়রা এই বদলে যাওয়া সমাজটাকে একটু দূর থেকে বোঝার চেষ্টা করছে। মনে মনে ভাবছে, এই কি সেই জীবন যার জন্য আমরা এত লড়াই করে যাচ্ছি? আমরা অন্যের সুখী ছবি দেখে নিজেকে ছোট ভাবি। আমরা দেখি কেউ পাহাড়ে বেড়াতে গেছে, কারো নতুন বাড়ি হয়েছে, কারো বিয়ে, কারো বিদেশ সফর। আমরা ভাবি আমি কোথায় পিছিয়ে পড়ে গেলাম, কিন্তু জানেন তো, এই সাজানো ছবিগুলোর আড়ালে থাকে অনেক না বলা কথা। হয়তো যিনি পাহাড়ে গেছেন তিনি সম্পর্ক ভেঙে পালাচ্ছেন, যার বিয়ে হয়েছে হয়তো তার মধ্যেই আছে হাজারটা সংশয়, আর যে হাসছি ছবিতে হতে পারে ক্যামেরার বাইরে সে একাকী। আমরা সব দেখি কিন্তু সব জানি না। সোশ্যাল মিডিয়ার লাইকের জন্য আমরা সত্যিকে আড়াল করি। আমরা ভাবি সত্যি বললে মানুষ আমায় বুঝবে না, ভালোবাসবে না, কিন্তু আসল অনুপ্রেরণা তো আসে সেই গল্প থেকে, যেটা হয়তো সুন্দর নয়, নিখুঁত নয়, কিন্তু সত্য। আপনার জীবন যেমন আছে সেটাই যথেষ্ট। আপনার না পারার গল্পটা, আপনার কান্নার মুহূর্তটা, আপনার চুপচাপ বসে থাকা সন্ধেটাও কাউকে না কাউকে সাহস দিতে পারে। তাই আজ যদি আপনি সোশ্যাল মিডিয়ায় পারফেক্ট লাইফ না দেখাতে পারেন, তাতে কিছু আসে যায় না। আপনি আছেন আপনার মতো করে, আপনার নিজের বাস্তবতায়, সেটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। চলুন আজ থেকে আমরা একটু কম সাজাই, একটু বেশি মাঝি, সত্যিকে জায়গা দিই, আর মনে রাখি রিল থেকেও রিয়েলের দাম অনেক বেশি। আমি গার্গি, এটাই ছিল আমার কথা। আপনাদের সঙ্গে এমন করে মনের কথা ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন গার্গীদেব। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে লোকগীতির অনুষ্ঠান, যমুনানাথ ও নন্দিতা দেবের পরিবেশনায়। প্রথম শিল্পী যমুনানাথ।

লোকগীতের অনুষ্ঠানে এতক্ষণ লোকগীতি শুনলেন নন্দিতা নাথের পরিবেশনায়। এবারের শিল্পী এবার লোকগীতি শুনবেন নন্দিতা দেবের পরিবেশনায়।

নন্দিতা দেবের এই গানখানির সঙ্গে শেষ হল লোকগীতির অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি ঝুম বরাবর ঝুম ছবি থেকে রাহত ফতে আলী খান ও মহালক্ষ্মী আয়ারের কণ্ঠে।

আপনারা শুনছেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি পাপা কেহে তেহে ছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন ইউভা ছবি থেকে মধুশ্রী ও এ আর রহমানের কণ্ঠে।

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানের অনুষ্ঠান, প্রথম শিল্পী বিজয়া চৌধুরী।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান। এবারের শিল্পী দেবীদত্ত দাস পুরকায়স্থ।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03842-2627-79 এই নম্বরে। নম্বরটি আবারও বলে দিচ্ছি, 03842-2627-79 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর, এবার রবীন্দ্রসঙ্গীত শুনবেন লাইসা আহমেদ লিসার কণ্ঠে।

এতক্ষণ শুনলেন লাইসা আহমেদ লিজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী শিলচর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন 1:29:45। একটু পরেই শুনতে পাবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ডিভাটেক 2026 যোগ দেবেন। ঝাড়খণ্ডের 2টি এবং মিজোরামের 1টি রাজ্যসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উপর বিশেষ জোর দেবে বলে রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে এবং ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানে সম্মতি প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কূটনীতিকদের সামনে আগামী 60 দিনের মধ্যে এই কাঠামোগত সমঝোতাকে একটি বাধ্যতামূলক চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চুক্তির সমর্থকরা এই অগ্রগতিকে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার পথে এক বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও পরমাণু কর্মসূচির যাচাই বাছাই, নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে

0: এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। প্যারিসে তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। ভারত ফ্রান্স অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে আজ ফ্রান্সের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের এক আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শ্রী মোদী। গতকাল প্যারিসের অ্যাভিওতে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনের গতি বৃদ্ধি করতে পারে AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা বৃদ্ধির কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বশীলভাবে AI এর প্রয়োগের ওপর জোর দিয়ে দক্ষিণে বিশ্বের সব দেশেই ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের অ্যাভিওতে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছেন। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাঈ হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঝাড়খণ্ডে রাজ্যসভার 2টি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে বৈদ্যনাথ রাম, প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে, তারপরেই ফলাফল প্রকাশ করা হবে। বিধানসভার 81 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিজোরামে রাজ্যসভার একটিমাত্র আসনের জন্য ভোটগ্রহণ চলছে। সেখানে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যপাল আরএন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তাঁর অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার যাতে সুরক্ষিত থাকে, তাঁরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
1: My government shall attach topmost priority to the security and safety for all, so that the common people can lead the daily life with dignity and true freedom, sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements.
0: অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেন, রাজ্যের ভেতর থেকেই অনুপ্রবেশে মদত দেওয়ায় গত 1 দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
1: The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here. With the active indulgence of some Western interest groups within the state itself, my government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত

0: বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্ট, আজ তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তার মনোনয়নপত্র বাতিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের করেছিলেন, তার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও অধ্যক্ষের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। আদালত বিবাদী পক্ষকে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে তার জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গতরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃত 4 পুরুষ এবং 3 জন মহিলা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চুরাহ বিধানসভা এলাকার পুখরি মাসরুন্দ শহরের মানি জিরো নামে এক জায়গার কাছে যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 মিটার গভীর খাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গাড়ির 7 জন আরোহী প্রাণ হারান। বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত রবার্ট এ এফ থার্মানের জীবনাবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, থার্মানের কাজ বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনকে জনপ্রিয় করে তুলতে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে সহায়তা করেছিল। নিউ ইয়র্ক শহরে কয়েক বছর আগে থার্মানের সঙ্গে তাঁর সাক্ষাতের সুখস্মৃতিও রোমন্থন করেন প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে হারিয়েছে 1-0 গোলে। আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026 যোগ দেবেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। খবর এখন এই পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।

0: পাল্টাও।
1: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: এবারে শুনবেন লোকগীতি দেবপ্রিয় নাগের পরিবেশনায়।

পরপর চারখানি লোকগীতি শুনলেন দেবপ্রিয় নাগের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন স্বপ্নাদের পরিবেশনায়।

আকাশবাণী শিলচর। এখন ভজন শুনবেন শিল্পী স্বাগতা চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন স্বাগতা চক্রবর্তীর পরিবেশনায় ভজন। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। ডাক্তারের দরবারে অনুষ্ঠানের আগামী পর্বের রেকর্ডিং উপলক্ষে আগামী 21 জুন 2026 রবিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত আকাশবাণী শিলচরের স্টুডিওতে উপস্থিত থাকবেন শিলচর মেডিকেল কলেজের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর অলোকা বন্দ্যোপাধ্যায়। তিনি মেয়েদের বয়ঃসন্ধিকালে ঋতুকালীন সমস্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে আপনাদের

কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে 21 জুন 2026 সকাল 10টা থেকে 11টা পর্যন্ত টেলিফোন করতে পারেন 03842-262779 এই নম্বরে। নম্বরটি আবারও বলে দিচ্ছি 03842-262779 এই নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 24 জুন 2026 বুধবার রাত 9:30 মিনিটে আকাশবাণী শিলচর থেকে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন নজরুলগীতি, পরিবেশনায় মৃণাল কান্তি পাল।

0: এই গানটির সঙ্গেই শেষ হল নজরুলগীতির অনুষ্ঠান। আকাশবাণী শিলচর, আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 3টে।
1: বস সকি সহেলি কে লিখিয়ে থোড়া সা ইন্তজার।

আকাশবাণী শিলচর, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টজে, এবং FM 102.3 মেগাহার্টজে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

我的阿丁啊不会可怜，马连你不宁我的爱恋吧不会可怜。

0: এতক্ষণ শুনলেন মণিপুরী অনুষ্ঠান।
1: বন্ধুরা, জানেন কি, যে সূর্যালোককে একদিন আমরা শুধু তীব্র গরমের উৎস হিসেবেই জানতাম, বর্তমানে তা থেকে আমাদের ছাদের উপরেই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। সেই জন্যই প্রায় 37 লক্ষ বাড়ি আজ PM সূর্য ঘর বাড়ি হয়ে উঠেছে। ফলে বিদ্যুতের বিল কমেছে এবং সারা দেশে আত্মবিশ্বাস বেড়েছে।
2: এক দশক পহলে ভারত সোলার পাওয়ার কে মামলে মে বহুত পিছে থা, লেকিন আজ সোলার পাওয়ার কে মামলে মে ভারত দুনিয়া কে টপ 5 দেশো মে আ গয়া।
1: 12 বছর বিশ্বাস, বিকাশ, জনকল্যাণে।
0: আকাশবাণী শিলচর, এবারে শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: এইবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খনাইয়ারও সিনে সাইসিনি জিনি ডিমাসা প্রোগ্রাম জেনবা লুগু লুগু হামজমা খাসমা খনারি হি প্রোগ্রাম চেন্ডু মিডিয়াম ওয়েবনি মিটার জাথাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকতাম মাগনি গ্রাউডে রাজা জাই মাখন জাই কিলো হার্টসা ওডেহে এফ এম নি রাজাশি মাগনি পয়েন্ট মাকতাম মেগা হার্টসা তিনি বসমটি বসাইন জুন বদাইনি সাইনজি জাই ইংরাজি মাইথেনি রিজিংগিনি মাইথে খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হা দিনে খনারি নাম গ্রাউজু হাকজেরা রিজাবটাই রিজাব হাগং অডেহে নালাইলাইনি সাইসিনি গ্রাউ জমা দুসকাং টহা গ্রাউজু এবহা দিনে মংশ্রী উত্তম চান্দ বর্মন সেঞাস কাউডিমালুনি জারিমেনকে খনারি নাম
1: সেঞাস কাউ ডেমালুনি জারিমেন মনাঙ্গ দাহলা রাজা বাংবা রাজীব বাংবা সৌসিজং সৌসি থালাইয়া সৌসিজং সৌসি হামলাইয়া হা নেলাই রে ডি নেলাই রে বনসিনে ভাংজোরাগিরি থাউজোরাগিরি শ্রেণী রাজি ওয়ার্ডাও বগেসে বাদাইবা বগেসে হাদাইবা জবা সংলাই রে ইউডো দেরলাই রে আং দিনি ডিমাসারুনি জবা খংসিনি গ্রাউকে খাইসা থিনং পাউডু এবো ইংরাজে মাইথাইনি রাজাজিগনি মাইথাই দান মাইথাইনি গ্রাউ বহু সাইকালিহা ডিমাসারুনি রাজধানী দংবা ডিমাপুরহা রাজা দংবা মগধ্বজ নারায়ণ সেঙ্গাসকাউ দংবা ডেমালু ঠিক আবো এব ডেমালু বুমুদে মুং বাউলাসে হাম্বা বুমুদে মানিক সিং সে দংবা সেঙ্গাসকাউ জাবানি সিগাহা ডেমালু দে রাজানি সেঙ্গাসকাউ নি মোখাম সঙ্গিয়াসে দংবানে রাজানি সেঙ্গাসকাউ গিনি দংবা বনসিন বুমু জাহা রাঙ্গা দাও উদেহে ডেগা দাও বউ হাটোয়া সাইসিবে কালি গজাই গুটু হাটানি বিহার না ব্রাবাই নিব্রাং খুস্তি গির গ্রাউডে বলমা সলমা গনাং সলিবাহা রাউক্রিং রাউয়া রাউ গিনি ডিমাপুরা সবাই বানে সবাই দাদা ডিমাসার উজাংসে বাদাইলে মানে গাংবাই খানে ডিমাসারাও গমাং গিজি জাখা বনসিজাং দু শ্রেণুং বল রাউবা বাদাইলিমা শ্রেণুং সেগাং নাং ডিমাসারাও নিহালা সেঙ্গেস কাউনং বল রাউডৌ উঠৌ গিয়াবা শ্রেণী বল রাউডৌ ঠাও বকে নং সাইকুহি সেঙ্গেস কাউ সামবাসে উদিবানী রাজা মহধ্বজ নারায়ণ বনি সেঙ্গাস কাউ রাঙ্গাডাউকে সোলাইমা বাদাইলেমানে সানি কানে সোলাইবা বাদাইলেমানি খ্লাই রাজা হাকং খংসি ইসলামখা বসাই মহর খাখা রোজারও বো বো ওখালি বো হাটানিয়া বোজম জালেকা সেরসিং গিডিং বুটুজাং সংলাইকা রাজানি হুকুম মাহি রাঙ্গাডাউ বাইগৌ বুকা বনি সাউ নাই বাহা দেবা জুপা রাউটিং টিং দিয়া দেঠাউটাউ বকে নুই প্রজারাও খাদে দে খাদে লেখানে রাঙ্গাডাউ দেমাসে রাঙ্গাডাউ নুং দেমাসে থি বুটুজাং হাওলাইখানে বকে খানাই

0: মন্ত্রীরাও রাজানি বো ভাষাকে সেই ইউমাদুমা বৌলেখা উড়হে বৌহি বংশী রাজানি ভাষানি উরা ঠাংডাডা বৌকে খুয়াই খাউহিকা রাজানি ভাষা ফইলা দে মানিয়া যাবানে মানিয়া ঠিকা বৌ মন্ত্রীরাও হাইগারিয়া বংশী সিগ্রিংখানে দেমালু ফাইফিনিকা ঠিকা দে রাজা জিমা বৌমাসে বৌ সৌসিনি গ্রাউকে খানা নাংনিয়া মানি নাংনিয়া বৌনি নিনি শত্রুসে আর বোকে সৌসিব বল যাং এফুনাংনিয়া মন্ত্রীরাউনি এলেইবা সিগ্রিং থাইকে খানাহি রাজানি বসাবো খিনসেংখানে মানিখানে মানিবানি ইয়াউনা মন্ত্রীরাও রাজানি বসাকে লুগুয়া লাংপাই রাজানি সিকাঙ্গা ঠাঙি গ্রাউ মোসল জহিখানে বঞ্চি মোসল গ্রাউ জহি ঠিকা খুজ সারাও খুজ রাজি নিব্রাং ডিমারাজি নি হাকে নেমানি ক্লাহি সিকাঙি ফাইলাইডু রাজিয়া জবা নামা জাখা ওয়াই নামা জাখা উড়িহেবানি সেঙ্গেস কাউ বীর ডেমালুকে রাজিয়া স্রাপ ফাইফিন মানাংখা রাজা বনি মন্ত্রীরাউনি গ্রাউকে লোনলাকা ডেমালুকে স্রাপ ফাইফিন মানে গ্রাউ হাইয়াকা রাজানি গ্রাউকে মাহি ডেমালুনি থাইলে না সহিবা যায়াকা লামাগে যে নিবরা নৌ গিডিঙি ফাইফিনলাকা ডেমালু ফাইফিন্দু বর্মানি রাজা ডিমা রাজানে রিহাইয়াবা মিয়ং গুফুকে লুগুয়া লাবুয়ে ফাইফিন্দু এবং মিয়ং গুফুকে মাইকালা রাজা বিশিলে খাজা নাং এদে বাউি বাউি মিয়ং গুফুকে পিলিহি পিলিহি ডেমালু ফাইফিন্দু এজাঙ্গিরহে রাজা মগরধ্বজ নারায়ণ বীর জবাসগাও ডেমালুকে মান লেখা রিহি লামজৌমনি ক্লাইহি খারাম মুরি দামিয়ারাও শিয়ারুকে হাইয়াকা ঠিকাবো সুমুতিমা হাফসৌহাদে শত্রু রাউনি ইয়াফ্রি প্রাডাও ইয়াউটাই খিরি দাও শত্রু মন্ত্রী রাউসে ডেমালু জাং গ্রন্ডাহিকা গ্রহি দাদা হাম্বা সুবং জামাইশিকা হাটানি গাঠাইশিয়া জিলেকা লুংলাইকা উডে হরা ঠুলাইকা বুটু জাং ঠুলাইকা ঠিকাবো মন্ত্রী রাউডে থুয়ানে থুসে থুমাইশিবা নাইহাবালা ডেমালুবো থুই মন্ত্রী ঠাঙি দং বৌ হাটোয়া মন্ত্রী রাও মিয়ং মাসি লাবুকা বোজাং ডেমালুকে গাস্তাবরিমা স্টাইমা ঠিকাবো মডাই খাসবানি মিয়ং বনি এগাজাং গাস্তামা যাব হাটোয়ানো ডেমালু বনি সাউনার ফাইকানে ওনেজাং মিয়ংবো ডেংগ্রুহি বাইসি গেদে রুগন গলাইলংলা খানে ডেমালু থিয়াকা গোখা ঠিকাবো মন্ত্রী রাও হাটারে গাউফিয়া মিসি মিয়ারকে গাউফিয়া বলাই ইয়াওনা বঞ্চি ডেমালু ঠুবা হাটোয়া বনি খমহা সিসা বডোকে গলাইহি লুসেংহি স্থাইমা বকা বো মকাউ খুশিগে দুসিরে ডংবনাং ডেমালুনি মাহিরি সৌসি ডংমানে বো মাহিরি ডেমালুকে নাই সেংফুয়া মন্ত্রীরাও বো মাহিরিকে লাইহিকা ফনাং সেংখা উড়হে বো মকাউ খুশিগে ডাংরিখা খমাও গফাউ সি লুসেং যাওয়ানি লুগু লুগু ডুংবাজাং ডেমালু সাজৌহি লোডাই লোডাই হাইরিং হাইরিং বাইদের বাইদের বাইদের বাইখানে উড়ে গ্রাহী গ্রাহী ছিলংলাখানে সিংলি ঠাঙ্গনি সেগাহা ডেমালু খানি খাদুকু জাং মুনি মুদুকু জাং জাদিকে স্রাবরি লাংবা তিদু ডিমাসা জাদিনি কুরিয়া দানাং দানাং বৌ বীর সুবং দাহা যাই দুং রাজিয়া দাই সাই জরোনাং আন্দার বিলিং ক্লিপ নাং বহা ডিমা দি খাইনাংয়া ডিমা কুরাং দংনাংয়া
1: দু সশিহা মুশ্রী উত্তম চন্দ বর্মন গ্রাউজু সাইনটিয়াবে খানালাইকা ডিমাসা প্রোগ্রাম খানালাইডু আকাশবাণী শিলচর কেন্দ্র নিফ্রং দোহা আর্জায়া বনশ্রী হাফলংবার নিখুরং আর্জাবটাই খানালাইনাং

0: রজায়া বনশ্রী হাফলং বারনি খুরংহা স্রু স্রু রজাবাই থাইগনি খালাইকা টু ইহন থা রজায়া রবীন্দ্র বর্মনি খুরংহা রজাব হাগং খালাইনাং
1: আই নাইজো নি দাও আদি মাঝে সবা হাজাইয়ে ডিমাসা সবা বা হাজাইয়ে আই গমানে ছি দাদা হানি নে ছি দাদা দে হাজাই তানাং হাজাই ফাইনাং খো তানাং থোরাই ফাইনাং খো আই গুফোসানি সাজাহি গুফোসানি সেজাহি আই গুফোসানি নগুফো নকুগরে বাঙ্গেলা আই হুলাও সালাই সাইনাংয়া মুরো সালে হাগায়াং দে দংফাই মা হাজাই বাদে হাজাই খা দিমাজে সেবা বা হাজাই আই এই থরাই বাদে থরাই খা দিমা সাসা বাবা হাজাই আই গমানে ছি দাদা আই হানি নে ছি দাদা আং দে হাজাই বা হে হাজাই বাদে হাজাই খা দিমা যে সে বাবা হাজাই দিমা সাসা বাবা হাজাই আই মুলোনি খেম্বালি মুলোনি থাকালি আং দে হাজাই খা হাজাই বাদে হাজাই খা দিমাজি সে বাবা হাজাই আই দিমা সাসা বাবা হাজাই কমানে ছি দাদা আনি নে ছি দাদা আং দে হাজাই

ফার্টিলাইজার্স কে ইয়াওয়াই আহি ন্যাচুরাল অর্ধে অর্গেনিক নিদা রাখে ইয়াওয়াই মানে শ্রীভূমি জেলা বিজেপি নি প্রেসিডেন্ট সঞ্জীব বণিক টাঙ্গাজাম এমপি মিশন রঞ্জন দাস আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি নি টাঙ্গিয়াছর অর্ধে স্টাফ সারাও এবং মেলহা টংফাবা অর্ধে স্পিকার রাও হাদি ডাঙ্গিয়ারও কে গোদান ইকো ফ্রেন্ডলি এগ্রিকালচার কে জন্ম সানিবা অর্ধে বসি আত্মনির্ভর ভারত স্লাম্বাহা এগ্রিকালচার সেক্টর বিলি নাইয়াবা খুশি সেটি শান্তিবা নিয়াহা শিলচর ডাক বাংলোহা এক্সিবিশন চাবা অরেহে এব এক্সিবিশন গে ভারতীয় জনতা পার্টি কাছর জেলা কমিটি বসুং জাহি সালাইবা অরেহে শিলচর নি এমপি পরিমল শুক্লবাদিয়া এব এক্সিবিশন কে জানবা অরেহে দলাই নি এমএলএ অমিয় কান্তি দাস বিজেপি নি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম সাহা টুবো দংবা এব এক্সিবিশন নি দারা জং লাইলাইয়াবা মাইথেজিগি নি হা দেশ নি গিবিন গিবিন হা পাহিয়া বিলি জাদো ফালাঙ্কা থাংদো ফালাঙ্কা পাবলিক ওয়েলফেয়ার প্রজেক্টস আত্মনির্ভর ভারত সাম্মানে নাডি গজা লামা হে ফালাঙ্কা অডিহে সরকার নি গিবিন নাঙিয়াবা সাকসেস পুটুকিব পাবলিক নে ফুনুবা অডেহে ইনফরমেশন বোর্ডস ফটোগ্রাফস ডাটা বেস প্রেজেন্টেশনস সরকার নি খুশি অডেহে অ্যাচিভমেন্টস পুটুকিব এব এক্সিবিশন আ হাইলাইট লিহি ফুনুবা অডেহে এব এক্সিবিশন ডাকনা সুশি জামা মন্ত্রী স্কাও নরেন্দ্র মোদী নি লিডারশিপ হা কেন্দ্র সরকার নি মাইথেজি কিংবা মাইথে সভা নি মিয়াহা হাইলাকান্দি টাউন হা ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলা কমিটি বসুং জাহি প্রগতি পথ যাত্রা নি মেল সালাইবা হাইলাকান্দি নি অভর্তন ভবন হাসিং জেন হি টাউন বুটু হাব টবৈখা অডেহে এব পথ যাত্রা হা এমএলএ ডক্টর মিলন দাস অডেহে বুনি লুগুহা পার্টি নি অফিস পিয়ারার্স টাইয়া সারাও অডেহে সাপোর্টার্স রাও কাবা ফাবা ডাকনা শিলচর গান্ধি ভবন হা ডিস্ট্রিক্ট লেভেল যোগাসনা বাদালাইয়াবা নি মেল জামা অডেহে এব মেল হা কাছর জেলা নি অ্যাডমিনিস্ট্রেশন জাং ডিস্ট্রিক্ট হেলথ নি বেডেব গবা ফালে হি মাঝি কিনপা ইন্টারন্যাশনাল যোগা ডে মানি লাইমা অডেহে এব বাদালাইয়াবা কে মাবরি বা ক্যাটেগরি সাম লমা যোগা শিলিংয়াবা পুরি আঞ্চর কে এব বাদালাইয়াবা মেল হা গবা মা নে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুরি আঞ্চর কে চিরিকবা শ্রীভূমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন নি বিশিংহা জুন বডাইনি সানখনসে খালি গিবিন গিবিন প্রোগ্রাম সালাহি ইন্টারন্যাশনাল যোগা ডে মানিমা অডেহে এব মেল কে লাহি ডিস্ট্রিক্ট লেভেল যোগাসনা বাদালাইয়াবা মেল কে শ্রীভূমি নি ডিস্ট্রিক্ট লাইব্রেরি হাফ্রং নি কন্টাস কুবুবলি হা ফ্রং জন্মা এব বাদালাইয়াবা নি মেল কে শ্রীভূমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জাং ডিস্ট্রিক্ট নি হেলথ কমিটি কাবা ফালেহি মেল ডাংবা ওরেহে এব বাদালাই বাহা মাব্রি ক্যাটেগরিজ দং নাং সেরেকাজা বাদালাই বাহা কাবা ফামা মিছিং দু জার্নি বুমুগে সাঙ্গা রেজিস্টার খ্লাইলা ফুদু শ্রীভূমি জেলানি পাবলিক পুটু মিঠিমা নেকলেহি সাইনটাম নিকলেহি ক্যাম্প সালাইগা ওরেহে এব ক্যাম্প কে জেলানি গিবিন গিবিন ডেভেলপমেন্ট ব্লক অফিসা পাবলিক রাউকে গভর্নমেন্ট ফেসিলিটিস রিয়াবাকে এডুকেশন হেলথ এগ্রিকালচার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ইরিগেশন সোশ্যাল ওয়েলফেয়ার ইন্ডাস্ট্রি অর্ধে কমার্স ফরেস্ট অর্ধে এনভায়রনমেন্ট পঞ্চায়েত জং রুরাল ডেভেলপমেন্ট নি বেদেবকে মিচিরিমা অর্ধে পাবলিক রাও এব ফেসিলিটিস কে মাইবাহা ডুকু জায়াবাকে জামরিমা গ্রাজমা পরিবাদী নিদে এরানিক জামকা আকাশবাণী শিলচর ডাকনা শুক্রী বসাইন নিজিনি ডিমাসা প্রোগ্রাম হা দং নাং রিজাবথাইনি প্রোগ্রাম থাইশাইন ডি অডেনা লাইলে নিং সাইনসিনি গ্রাউ জমা প্রোগ্রাম খনায়ারাও সিনে হামজমা খাসমা খানা পেন্ট্রি গি দিনে নিজিনি ডিমাসা প্রোগ্রাম কে এরানি সাজাম কার্ডু জু উঠায়

0: এতক্ষণ শুনলেন ডিমাসা অনুষ্ঠান, এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত ইংরেজি সংবাদ।
1: This is Akashvani, the news read by Subhadra Ramachandran.

শিলচর। এবারে শুনবেন অনুষ্ঠান পরিচিতি, প্রথমে আজকের, অপরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

6:15 যুবা বন্ধুদের অনুষ্ঠান যুবাবাণী, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে

চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে কাছাড়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মইনুল ইসলাম বড়ভূইয়ার সঙ্গে জাতীয় টিকাকরণ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা।

চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে কাছাড়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর মইনুল ইসলাম বড়ভুইয়ার সঙ্গে জাতীয় টিকাকরণ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। হিন্দি ছবির গান রাত 7:15। রাত 8:00 খেলার জগৎ। লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 8:30। কাজরি শুনবেন জয়শ্রী দাসের কণ্ঠে। রাত 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। সাহিত্যের অনুষ্ঠান সৃজন রাত 9:30। এতে স্বরচিত কবিতা ও আলাপচারিতায় থাকবেন বিজয়কৃষ্ণ ঘোষ। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 10:00, তাতে খেয়াল শুনবেন পণ্ডিত যশরাজের কণ্ঠে। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানের অনুষ্ঠান পরিচিতি, এবারে শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6:05 অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল 6:10। সকাল 6:30 খেতে খামারে গান্ধী চর্চা সকাল 6:35। সকাল 7:05 সুপ্রভাত, দেশবন্দনা সাতটা 20। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 এবং দুপুর 1:00। সকাল 8:40 এবং দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী রূপঙ্কর ও শুভমিতা। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 এবং রাত 8:30। দুপুর 2:10 শুনবেন সমীর খাসনবিশের পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত। সকাল 9:00 অনুষ্ঠান খেলার জগৎ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়ালের শিল্পী শ্রীকান্ত বাকরে এবং রাত 10:00 এই অনুষ্ঠানে খেয়াল শোনাবেন মশকুর আলী খাঁর কণ্ঠে। বেলা 10:00 বাংলা ছবির গানের অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান শুনবেন বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 এবং রাত 9:30 একক শিল্পীর কণ্ঠে। বেলা 11:00 গীত পরিবেশন করবেন স্বর্ণালী আচার্য ও গৌতম সিনহা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুবর্ণা সাহা। এর অব্যবহিত পরেই শুনবেন রীতা চক্রবর্তী ও রাজশ্রী চক্রবর্তীর পরিবেশনায় লোকগীতি। এছাড়া রাত 8:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন মাটির গান অনুষ্ঠানে। বেলা 12:30 মহিলা মজলিশ, ভজনের শিল্পী বিশ্বাস শিরগাঁওকার। নয়াদিল্লি বিজ্ঞান ভবনে বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে অনুষ্ঠিত রোজগার মেলা 2026 এর সরাসরি সম্প্রচার শুনবেন দিল্লি কেন্দ্র থেকে বিকেল 5:10। মণিপুরী অনুষ্ঠান দুপুর 1:40 এবং ডিমাসা অনুষ্ঠান দুপুর 2:30। যুবাবন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধ্যে 6:15। সন্ধ্যে 6:45 চাষাবাদের কথা, এতে হাঁস মুরগির পালন নিয়ে বলবেন রহেশ্বরী ডেকা। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। এতক্ষণ প্রথমে আজকের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর, এবারে শুনবেন অনুষ্ঠান যুববাণী।

যুববন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুববাণী অনুষ্ঠান। আশা করি বন্ধুরা প্রত্যেকেই খুব ভালো আছেন। অনুষ্ঠানের শুরুতেই আমরা নজরুলগীতি শুনব আমাদেরই বন্ধু জ্ঞানশ্রী দাসের কণ্ঠেই।

এতক্ষণ নজরুলগীতি শুনলেন জ্ঞানশ্রী দাসের কণ্ঠে। বন্ধুরা, গরমকালে যে ব্যাপারটা আমাদের খুব সমস্যার সৃষ্টি করে, আজ এমনই একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। গরম এবং ঘাম দুটো শব্দই সমার্থক, অন্তত আমাদের দেশের ক্ষেত্রে। আর এই চড়া গ্রীষ্মে ঠাণ্ডা রোদে আপনি দরদরিয়ে ঘামবেন না এমনটা ভাবাও অবাস্তব। ময়লা আর ঘাম জমে শরীরে

একটা চিটচিটে ভাবের সৃষ্টি হয়। আবার অনেকে গায়ে ঘামের জন্য বেশ দুর্গন্ধও হয়। ঘাম থেকে আরো নানা সমস্যা হতে পারে, যা সারানো বেশ সময় সাপেক্ষ। যাদের ঘামজনিত অসুখ আছে তারা এই সমস্যায় বেশি ভোগেন। ঘামজনিত সমস্যা সাধারণত দুই রকম, অত্যধিক ঘাম ও দুর্গন্ধযুক্ত ঘাম। অত্যধিক ঘাম বা চিকিৎসার পরিভাষায় যাকে হাইপার হাইড্রোসিস বলা হয়, এটাও আবার দু ধরনের হতে পারে। শরীরের কিছু কিছু অংশ, যেমন হাত ও পায়ের তালু, দুই উরুর মধ্যকার অংশ, নাকের অগ্রভাগ, কপাল, বগল ইত্যাদি স্থানে ঘামতে পারে। এক্ষেত্রে যা খুব বেশি কাজ করে তা হচ্ছে মানসিক চাপ, দুশ্চিন্তা, টেনশন এবং ভয়। অনেক সময় আমরা দেখি আমাদের আশপাশেই বিভিন্ন কিশোর কিশোরীদের এই নার্ভাসনেস, আত্মবিশ্বাসের অভাবেও হাতের তালু, পায়ের পাতা ঘেমে ওঠে। দ্বিতীয় ধরনটি সারা শরীর ঘামা। খুব গরম, অত্যধিক আর্দ্র পরিবেশ, ব্যায়াম ও পরিশ্রমের জন্য বেশি ঘাম হতে পারে। আবার অসুখের জন্য হতে পারে, যেমন জ্বর ছেড়ে দেওয়ার সময়ের ঘাম, শরীরের বিভিন্ন হরমোনের তারতম্যের কারণেও ঘাম হতে পারে। অতিরিক্ত ঘামের জন্য ছত্রাক সংক্রমণ হয়ে ত্বকের রোগগুলো খুব সহজে হয়। আমাদের শরীরে সাদা ছুলি, দাঁত, হাজা, চুলকানি, র্যাশ, ফোঁড়া অতিরিক্ত ঘামের কারণেই হতে পারে। আবার অতিরিক্ত ঘামের কারণে শরীরে অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়। এতে শরীরে নুনের পরিমাণ কমে যায়, ফলে এর থেকে নানা পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে। এছাড়া একটা কথা তো বলতেই হবে যে অতিরিক্ত ঘামতে থাকা এক বিব্রতকর অবস্থা। যিনি বেশি ঘামছেন তিনি এবং তার আশপাশের মানুষজন বেশ অস্বস্তিতে পড়েন, কারণ ঘাম অতিরিক্ত হলে এর কারণে জামা কাপড়ে দুর্গন্ধ তৈরি হয়। শরীরে ব্যাকটেরিয়া ছড়ানোর অন্যতম মাধ্যম হল ঘাম। ঘামাচি চুলকানি তো আছেই, তাছাড়া শরীরের ক্ষতস্থানেও ঘামের মাধ্যমে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। ঘামে ভেজা পোশাক দীর্ঘ সময় পরে থাকার কারণেও ছত্রাকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। শরীর ঘামে ভেজা থাকলে ত্বকে ধুলোবালি আটকে থাকার পরিমাণও বেড়ে যায়। এর থেকেও ত্বকের সমস্যা হতে পারে। আবার দীর্ঘক্ষণ ভিজে পোশাক পরে থাকায় ঘামে ভেজা পোশাকে বাইরে থেকে হঠাৎ এসিতে বসলে ঠান্ডাও লেগে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে বন্ধুরা। এছাড়া অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়, ফলে ডিহাইড্রেশন আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে। যদিও ঘামের এত সব খারাপ খারাপ দিক ছাড়াও কিছু ভালো দিকও আছে কিন্তু বন্ধুরা, সেটাও না বললেই নয়। ঘাম শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাছাড়া ঘামের সঙ্গে শরীরের বিভিন্ন বর্জ্য দূষিত পদার্থ বেরিয়ে যায়, এভাবে পরিষ্কার রাখে রোমকূপ। এক কথায় শরীরের প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে এই ঘাম। সেজন্য গরমের দিনে ঘাম হওয়া অতি সাধারণ একটি বিষয়, সেটা নিয়ে উৎকণ্ঠিত হওয়ার মতো কিছু নেই। তবে অতিরিক্ত ঘামের কারণে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, হতে পারে নানা ধরনের নানা সমস্যা। এবারে দেখে নেওয়া যাক কেন হয় ঘাম। প্রথমত স্বাভাবিকভাবে গরমের জন্য হতে পারে। গরম ছাড়াও পরিশ্রম, উত্তেজনা, দুশ্চিন্তা, ভয়, রাগ ইত্যাদি কারণে। বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, থাইরয়েডের জন্য বিভিন্ন ওষুধের প্রভাবেও ঘাম হতে পারে। আবার পোশাক সঠিক না পরাতেও অনেকের অতিরিক্ত ঘাম হয়। অনেক সময় সিনথেটিক খুব টাইট অস্বস্তিকর পোশাক পরার কারণেও অত্যধিক ঘাম হয় বন্ধুরা। তাই পোশাক পরার সময় একটু চিন্তাভাবনা করে পড়তে হবে, অন্ততপক্ষে গরমকালে। এর জন্য স্নান করা, নিয়মিত দেহ পরিষ্কার রাখা খুবই জরুরি। ডায়াবেটিস থাকলে যেমন ঘাম খুব হতে পারে,
এর থেকে

ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ঘাম বসে শরীরে বিভিন্ন অংশে ত্বকে সংক্রমণ দেখা দেয়, দাঁত, হাজা, চুলকানি, ফোড়াও হতে পারে। ঘাম বসে ক্রমাগত ত্বক ভিজে থাকতে থাকতেই এইসব সমস্যা শুরু হয়। আর জেনে রাখবেন বন্ধুরা, একবার দাঁত হলে সেটা সারানো বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তার উপরে অনেক সময় ত্বকের সমস্যায় সাধারণ মানুষ বিভিন্ন ধরনের ওষুধের উপর ভরসা করেন, ভাবেন ওষুধের দোকান থেকে একটা কোনো লোশন বা ক্রিম লাগালেই বুঝি সেরে যাবে, কোনো ডাক্তারের পরামর্শ বা দেখানো খুব একটা জরুরি মনে করেন না। কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয় বন্ধুরা। এই সব ওষুধে স্টেরয়েড থাকায় তখন পরবর্তীকালে অন্য ওষুধ আর কাজ করে না, তাই সমস্যা কিছু একটা হচ্ছে মনে হলেই আগেই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আজ বন্ধুরা ঘাম নিয়ে এতটুকুই থাক, আগামীতে এ বিষয়ে আমরা আরও কথা বলব। এবারে শ্যামাসঙ্গীত শুনবেন মীনাক্ষী দত্তের কণ্ঠে।

অনুষ্ঠানে এতক্ষণ শ্যামাসঙ্গীত শুনলেন মীনাক্ষী দত্তের কণ্ঠে। অনুষ্ঠানে ইতি টানতে হবে বন্ধুরা, কারণ আমাদের হাতের সমাজে একেবারেই ফুরিয়ে এসছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

0: দাও।
1: এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বুডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, অনুষ্ঠানে এখন শুনবেন টিকাকরণ কর্মসূচি উপলক্ষে জাতীয় টিকাকরণ, এ বিষয়ে কাছাড় জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মইনুল ইসলাম বড়ভুইয়ার সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত।
1: 28শে জুন জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে জাতীয় টিকাকরণ এই বিষয়ে আলোচনা করছি কাছাড় জেলার পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মইনুল ইসলাম বড়ভুইয়ার সাথে। নমস্কার।
2: নমস্কার।
1: জাতীয় টিকাকরণ দিবসের মূল উদ্দেশ্য কি?
2: জাতীয় টিকাকরণ দিবসের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যে পোলিওর যে টিকাকরণ করি সেটাকে দেশের সমস্ত জায়গায় সমস্ত খুনায় খুনায় সেই টিকাকরণকে একই দিনে পৌঁছে দেওয়া, যাতে আমাদের সমাজে হার্ড ইমিউনিটি যাকে বলে সেই ইমিউনিটি ডেভেলপ করে, এটাই এই ধরনের ইমিউনাইজেশন ডের মূল উদ্দেশ্য। একই দিনে আমরা সমস্ত শিশুকে 0-5 সমস্ত বাচ্চাকে আমরা একই দিনে আমরা খাওয়ানোর চেষ্টা করব, যাতে আমাদের বাচ্চারা তো রোগমুক্ত হবেই, সেই সঙ্গে হার্ড ইমিউনিটি মানে সমাজের ভিতরে যে এজ এ হোল যে ইমিউনিটি সেটা ডেভেলপ করবে, সে তার জন্যই করোনাকে বেছে নেওয়া।
1: মানে কাছাড় জেলা শিশুদের জন্য কেন গুরুত্বপূর্ণ, মানে যদি কেউ না দেওয়া হয় তা কি হতে পারে, এই বিষয়ে যদি বলেন।
2: পোলিও টিকা এই জন্যই গুরুত্বপূর্ণ যে পোলিও হলে মানুষ অনেক ক্ষেত্রে, আগে এক সময় দেখা যেত রাস্তাঘাটে অনেক বিকলাঙ্গ মানুষ ঘোরাফেরা করছে, পোলিওর জন্য এক হাত পা অনেক কিছু অবশ হয়ে যায়, মানুষ বিকলাঙ্গ হয়ে যায়। তো একজন বিকলাঙ্গ মানুষ পরিবার সমাজ দেশের জন্য একটা বোঝা, সেই বোঝাটা কমানোর জন্য দেশের ওয়ার্ক এফিসিয়েন্সিটা বাড়ানোর জন্য আমাদের আমরা এই পোলিও টিকাকরণটা নিয়েছি এবং আমরা সফলও হয়েছি। আমাদের দেশ এখন পোলিও মুক্ত দেশ, ভারতবর্ষ এখন পোলিও মুক্ত দেশ, এরপরেও আমরা করছি এই জন্য কারণ এখনো পৃথিবীর কিছু দেশে যেমন পাকিস্তান, আফগানিস্তান বা আফ্রিকার কিছু দেশে এখনো পোলিওটা রয়ে গেছে, এবং যেহেতু আমরা মানুষ আমরা উইয়ারন মুভমেন্ট, এক দেশের মানুষ আমরা অন্য দেশে যাই, সেই হেতু রোগটা আবার ঘুরে আসতে পারে, সেই যেটা ঘুরে আসতে না পারে তার জন্য

0: আমরা আমাদের দেশ পোলিও মুক্ত হওয়া সত্ত্বেও আমরা এই টিকাকরণ কার্যসূচিটা আমাদের সরকার হাতে নিয়েছে এবং আমরাও এটা আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি।
1: ভারত পোলিও মুক্ত, কিন্তু তারপর যদি কোনো কারণে শিশুদের মধ্যে এই রূপ দেখা দেয়, সেজন্য আপনারা আবার এটাকে পুনরায় চালু করেছেন। এই যে টিকার নিয়মাবলীটা যদি একটু বলেন, মানে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত,
0: জিরো ডেতে টু থেকে পাঁচ বছর বয়স অব্দি সমস্ত বাচ্চাদেরকে দু ফুটা ড্রপস খাওয়ানো হবে, পোলিও ড্রপস দুই ফুটা দেওয়া হবে।
1: ধরুন এক মাসের বাচ্চাও দুই ফুটা আর পাঁচ বছর, তো এর জন্য আপনারা মানে কি কি মানে কোন জায়গায় কিভাবে তৈরি করেছেন?
0: আমাদের তো অলরেডি একটা রোডম্যাপ বানানো হয়েছে। আমরা 28 জনে আমরা বুথ ভিত্তিক, মানে আমাদের নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে খাওয়াবো। আমরা চেষ্টা করব 70 থেকে 80 ভাগ বাচ্চাদেরকে এই ওই দিনে দিয়ে দেওয়া যাবে। বাকি যারা লেফট আউট হবে, 29 তারিখ এবং 30 তারিখ আমাদের কর্মীরা হাউস টু হাউস ভিজিট করবেন, গড় গড় থেকে গড় যাবেন, গিয়ে যদি কোনো বাচ্চা দেখা যায় খায় নাই, ওকে ওই সব বাচ্চাকে 29 এবং 30 তারিখের মধ্যে কভার করার চেষ্টা করবেন কি করবেন এটা আমরা নিশ্চিত। তো 28 তারিখ 8টা থেকে 4টা অবধি আমাদের সমস্ত জেলায় এই যজ্ঞটাকে হাতে নেওয়া হয়েছে। আমাদের কাছাড় জেলায় টার্গেট হচ্ছে 2,78,073। এই জন্য আমরা সমস্ত জেলায় আমরা বুথের টার্গেট দেওয়া হয়েছে 1,335টা বুথ। বুথ মানে যে জায়গায় বসে খাওয়ানো হবে, হ্যাঁ, ওটাতে মধ্যে জেনারেল বুথ হচ্ছে 1,208, ডিফিকাল্ট বুথ মানে একটু যেতে যে জায়গায় কষ্ট হয় এরকম বুথ আছে, 59, আর হাসপাতালের বুথ আছে 29, ট্রেনজিট বুথ মানে বাজার, ধরুন কোনোখানে মেলা লাগলো, কোনোখানে উৎসব লাগলো, সেটা হচ্ছে 38, আমাদের মোবাইল টিম থাকবে আর দুটা। আমাদের সমস্ত হেলথ ওয়ার্কার আন্ডার দ্য লিডারশিপ অফ জয়েন্ট ডিরেক্টর ম্যাডাম অ্যান্ড অ্যাক্টিভ ইনভলভমেন্ট অফ অল দ্য স্টাফ এই কাজটা চলবে। আমাদের যে হেলথ ব্লক আছে সেই প্রত্যেকটা ব্লকে একজন করে ডিস্ট্রিক্ট লেভেল সুপারভাইজার থাকবেন, রাতে গার্জেন, আবার আমাদের স্টেট থেকেও মনিটার আসবে, যারা আমাদের এই কার্যসূচিরা নিরীক্ষণ করার জন্য আসবেন, স্টেট থেকেও আমাদের মানুষ আসবেন, এটা কার্যসূচি কীভাবে চলছে না চলছে, সুস্থভাবে চলছে কি না তা দেখার জন্য স্টেট থেকেও মনিটাররা আসবেন।
1: স্বাস্থ্য বিভাগের সাথে কি অন্যান্য বিভাগে জড়িত?
0: স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমরা শিশু কল্যাণ বিভাগ, যেটাকে আমরা ICTS বলি, ওদের সঙ্গে আমরা, আমাদের টাস্ক ফোর্স আছে, সেই টাস্ক ফোর্স অন ইমিউনাইজেশন, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, ইন্সপেক্টর অফ স্কুলস, আর আমাদের এডিসি স্যার তো আছেন আমাদের গার্জিয়ান হিসাবে, সবাই মিলে আমরা অলরেডি একটা মিটিং করেছি বিভিন্ন এনজিও, হ্যাঁ এনজিওরা ছিল, আবার আমরা আরও একটা ওই প্রোগ্রামের আগে আমরা আরও একটা টাস্ক ফোর্স মিটিং করবো ওই সব স্টেক হোল্ডারকে নিয়ে। মেইন হচ্ছে শিশু কল্যাণ বিভাগ, শিক্ষা বিভাগ, আমাদের এডিসি স্যার রাখবেন, এনজিও এর প্রতিনিধি থাকবেন।
1: অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চল আছে যেখানে পৌঁছানো মুশকিল, মানে আপনারা কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন বলেন, মানে কি কি ব্যবস্থা করেছেন বা কিভাবে তাদের কাছে পৌঁছাবে?
0: প্রত্যেকটা জায়গাতে যাবো, যদি আমরা আমাদের ওটা যদি আমরা হার্ট টু রিচ এরিয়া, যে জায়গায় যেতে কষ্ট হয় সেই জায়গার জন্য আমাদের স্পেশাল ব্যবস্থা রয়েছে, আমরা মোবিলিটি মানি রয়েছে, প্রয়োজনে নৌকা হোক বা গাড়ি হোক যেভাবে হোক আমরা রিচ করবো, যদি নৌকায় যেতে হয় নৌকা ব্যবহার করবো, গাড়িতে যেতে হয় গাড়ি ব্যবহার করবো, যে আগের দিন যেতে লাগে আগের দিনও যাবে মানুষ।
1: 28 তারিখের যে এই যে টিকাকরণ দিবস বা টিকা দেওয়া হবে, তো এটা সবার কাছে পৌঁছে গেছে, মানে এই বার্তাটা সবার কাছে পৌঁছে?
0: আমরা অলরেডি ডিস্ট্রিক্ট লেভেল টাস্ক ফোর্স মিটিং করেছি, সেটা খবর আকারে এসেছে, আমরা পত্রিকায় দিয়েছি, আমাদের যেগুলো স্বাস্থ্য ব্লক রয়েছে তারাও ব্লক লেভেলে ব্লক লেভেল টাস্ক ফোর্স মিটিং করবে।

0: আমাদের আশা কর্মী এবং আঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে এই বার্তাটা এতক্ষণে সমস্ত জেলায় পৌঁছে গেছে। কিন্তু আমাদের আরও আইসি অ্যাক্টিভিটিস বলে আমরা আরও আইসি অ্যাক্টিভিটি করবো, আমরা পোস্টারিং করবো, ব্যানার করবো, মাইকিং করবো, করে এই বার্তাটা সমাজের প্রত্যেক কোনায় কোনায় পৌঁছে দেওয়া হবে।
1: অভিভাবক যারা আছেন তাদের জন্য কি করণীয়, মানে তাদের কি করতে হবে?
0: অভিভাবকদের শুধু আমাদের সঙ্গে সহযোগিতা করলেই হবে, টাইম মতো শুধু সময় মতো বাচ্চাদেরকে বুথে নিয়ে আসলে আমরা ওদের প্রতি মানে কৃতার্থ থাকবো। আর
1: তো এই টিকার কোনো সাইড এফেক্ট নাই?
0: কোনো ধরনের সাইড এফেক্ট নাই, কারণ এই টিকাটা নতুন না, আমরা অনেক বছর থেকে খাওয়াচ্ছি,
1: এটা তো চলছে।
0: হ্যাঁ চলছে। অমিতাভ বচ্চন এক সময় ওই টিকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন, হয়তো আপনার মনে আছে। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, 100% নিশ্চিত।
1: কিন্তু টিকাকরণ নিয়ে অভিভাবকদের মধ্যে একটা আপত্তি থাকে, এই যে টিকা না দেওয়ার জন্য বা এটা আমরা সবসময় দেখেছি, করোনার সময় হয়েছে, ওই কিছু যে এইচপিভি যে টিকাকরণ হচ্ছে সেটাতেও কিন্তু আপত্তি আছে, তো অনেকে এটা করেন, কি এই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন?
0: এটা আমাদের দুর্ভাগ্য, কারণ আমার প্রায় 35 বছরের চাকরি জীবনে যখনই আমরা কোনো টিকা নিয়ে গেছি মানুষের কাছ থেকে একটু আপত্তি পাওয়া যায়। সেই আপত্তির কারণ হচ্ছে কিছু দুষ্টচক্র, আমরা যখনই কোনো টিকা নিয়ে যাই তার আগে দুষ্টচক্র কিছু ভিডিও সমাজে ছড়িয়ে দেয়, কিছু নেগেটিভ বার্তা ছড়িয়ে দেয়, এবং বার্তাটা একই বার্তা, নেগেটিভ সেম বার্তাকে ওরা টাইম টু টাইম চেঞ্জ করে সমাজে ছড়িয়ে দেয়, সমাজে মানুষ সাধারণ মানুষের মনে বিভ্রান্তি দেখা দেয়। আমরা সেই আমরা এতে আমাদের কাজের মাত্রা একটু বেড়ে যায়, আমাদেরকে একটু কষ্ট করতে হয়, আইসিটা একটু বেশি করতে হয়, সমাজের সঙ্গে আরো বেশি মিশতে হয় বিষয়। কিন্তু আমরা তো সক্ষম হয়েছি, আমরা পোলিও নির্মূল করতে সক্ষম হয়েছি আলটিমেটলি সেই অভিভাবকদের সহযোগিতায়। ওরা যদি সহযোগিতা না করতেন তত আমরা খাওয়াতে পারতাম না, কিন্তু আমাদের একটু কষ্ট হয়েছে। আপনি এইচপিভির কথা বলেছেন, এই এইচপিভিটা হচ্ছে, প্রসঙ্গক্রমে বলছি, এটা এনআইডির অন্তর্ভুক্ত নয়, এই এইচপিভিটা হচ্ছে সার্ভাইকেল ক্যান্সার না হওয়ার জন্য। আমাদের দেশে মেয়েদের যে মৃত্যু, যে ক্যান্সার মৃত্যু, প্রথম 2 নম্বর কষ্টটা হচ্ছে সার্ভাইকেল ক্যান্সার। সেই সার্ভাইকেল ক্যান্সারটা প্রতিরোধ করার জন্য এই এইচপিভি ভ্যাকসিনটা আরম্ভ করেছেন, করা হয়েছে। এই প্রোগ্রামটা 28 ফেব্রুয়ারি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ইনগ্রেশন করেছেন, যে প্রোগ্রামটা আমাদের প্রধানমন্ত্রী আরম্ভ করেছেন সেই প্রোগ্রামটা কি মানুষের ক্ষতি করার জন্য করেছেন? আমরা যদি একটা প্রশ্ন করি যে এত বড় জনপ্রিয় নেতা আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি কি ক্ষতি করার জন্য এই প্রোগ্রামটা আরম্ভ করেছেন, ইনগ্রেশন করেছেন সমস্ত দেশে একই দিনে? নিশ্চয়ই না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দুষ্টচক্র এই বার্তাটা সমাজে পৌঁছে দিয়েছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে মানুষকে বোঝানোর জন্য, কিন্তু মানুষ বুঝছে। আমাদের কাছাড়ে টার্গেট ছিল 17,300, আমরা অলরেডি 9,000 প্লাস মেয়েকে আমরা টিকাকরণ করতে পেরেছি। আসামে প্রায় 1 লক্ষের উপর মেয়েদেরকে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত একটা মেয়েরও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। তো আমি আজকে আপনাকে অনুরোধ করবো এই মেসেজটা যাতে বারবার রেডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এটা সার্ভাইকেল ক্যান্সার না হওয়ার জন্য টিকাটা দেওয়া হচ্ছে, এটা এগিয়ে আসা উচিত, সবার স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা উচিত এই টিকাটা নেওয়ার জন্য। এই টিকাটা আমরা, আপনি আসার আগেও আমরা আলোচনা করছিলাম, এই টিকাটা অ্যাকচুয়ালি 9 থেকে 24 বছর বয়স পর্যন্ত দেওয়া হয় এবং আপ টু 45 ইয়ার্স দেওয়া যায়। তো আমরা এটা পাইলট প্রজেক্ট হিসাবে নিয়েছি, 14 থেকে 15 বছর 3 মাস অবধি আমরা মেয়েদেরকে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা যাতে সব মেয়েরা এগিয়ে আসে, নির্ভয়ে এগিয়ে আসে, আমরা তো গ্যারান্টি দিয়ে বলছি, কিছু নেগেটিভ ভিডিও আছে কিন্তু পজিটিভ ভিডিও তো অনেক আছে। স্বাস্থ্য বিভাগের তরফ থেকে গুগল সে মারলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে অনেক ভিডিও দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর তরফ থেকে, অন্যান্য ডাক্তারদের তরফ থেকে, আমরা লোকাল লেভেলে, স্থানীয় লেভেলে যারা যারা টিকা নিয়েছে তাদের এই মন্তব্য আমরা অলরেডি

0: কোর্স করেছি বিভিন্ন জায়গায়। আমাদের দুজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তার সাধন রায় এবং ডাক্তার পিনাকি চক্রবর্তী, ওরা দুজনেই আমাদেরকে বার্তা দিয়েছেন এই টিকার উপকারিতা সম্ভব। তো আমি সব মিলে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সবার কাছে এই অনুরোধ করব, নির্ভয়ে নির্দ্বিধায় দেশের স্বার্থে যাতে এই টিকাকরণ করতে এগিয়ে আসে। এই একটা টিকা অ্যাকচুয়ালি প্রাইভেটে দিতে প্রায় 4,000 টাকা খরচ হয়, সরকার বিনামূল্যে দিচ্ছে, সরকার বিনামূল্যে দিচ্ছে এবং মানুষের সমাজের সুস্থতার জন্য দিচ্ছে। তাই সমাজও যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করে, কোনো কর্মী হলে রাস্তাঘাট আলাপ না করে আমাদের সঙ্গে ডাইরেক্ট আলাপ করুক না, আমরা বুঝিব। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য, আমরা শিলচর আরবানে আমাদের পারফরমেন্স সত্যি খারাপ। যেখানে শিক্ষিত মানুষ বেশি থাকে, এখানে এনলাইটেড মানুষ বেশি থাকে, সেখানেই আমরা টিকাকরণটা করতে পারছি না। এটা আমাদের কাছাড় জেলার পক্ষে লজ্জার কথা, কাছাড় জেলার পক্ষে এটা লজ্জার কথা যে শিলচর আরবানে আমরা টিকাকরণ করাতে আমরা প্রায় ব্যর্থ, কেউ এগিয়ে আসছে না। আমরা স্কুল স্কুলে গিয়েছি, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সঙ্গে আছেন, আমরা সবাই অনেক স্টাফ গিয়েছে, আমরা এই টিকাকরণ সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস বিনিয়োগ করছি, কিন্তু এরপরেও মানুষ কোথা এগিয়ে আসছে না। হয়তো এটা আমাদের ব্যর্থতা, আমরা মানে মেনে নিচ্ছি, কিন্তু সমাজেরও তো কিছু করণীয় আছে, সমাজেরও কিছু করণীয় আছে এই ব্যাপারে এগিয়ে আসার জন্য। আমি আপনার মাধ্যমে এটা অনুরোধ করবো, সমাজের সবাই যাতে এগিয়ে আসে এবং এই এইচপিভি টিকাকরণটা যাতে সফলভাবে করতে পারি আমরা।
1: অবশ্যই, তো 28 জুনের যে টিকাকরণ, এই বিষয়ে আমরা মানে আলোচনা শেষ করব। তবে আপনি যেতে যেতে যদি আপনি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে ওই 28 জুনের ব্যাপারে মানে তারা কিভাবে কি করবেন, কিভাবে এগিয়ে আসবেন, এই বিষয়ে যদি বলে যান আবারও।
0: 28 জুন আপনারা নিশ্চয়ই জানেন, আমরা আগে যেগুলা জায়গায় আমাদের বুথ হতো সেই জায়গাগুলি আমরা বুথ করব, আমরা নতুন জায়গা পাঠাতমুখে আমরা জায়গা চেঞ্জ করব না। সেই জায়গাতে 28 জুনে সকাল থেকে বিকাল অবধি যদি আসে, বাচ্চাদেরকে এমনি আমরা খাওয়াতে পারি, তাহলে এটা সমাজের জন্য মঙ্গল,
1: মানে সবাই আশেপাশে পেয়ে যাবে।
0: এই জন্য তো আমরা প্রায় 1,335টার মতো বুথ আমরা দিচ্ছি, সমস্ত গ্রামে আমরা দিচ্ছি। আর যদি কোনো কারণে, আমরা বলবো না যে আসবেন না, যদি কোনো কারণে 28 তারিখে খাওয়ানো না হয়, 29 এবং 30 তারিখে আমাদের স্টাফরা যাবেন, দয়া করে সহযোগিতা করে যাতে তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হয়, এই বার্তাটাই আমি আপনার মাধ্যমে কাছাড় জেলার সমস্ত সচেতন মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, যে সবাই এগিয়ে এসে এই প্রোগ্রামটা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, জাতির স্বার্থে এই প্রোগ্রামটা যাতে সক্ষম করি আমরা সবাই মিলে।
1: এতক্ষণ আমরা জাতীয় টিকাকরণ নিয়ে আলোচনা করলাম, আশা করি আমাদের অনুষ্ঠান যারা শুনবেন এগিয়ে আসবেন এবং আপনাদের এই টিকাকরণ সফল করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকে।
2: এতক্ষণ 28 জুন জাতীয় টিকাকরণ উপলক্ষে জাতীয় টিকাকরণ এই বিষয়ে কাছাড় জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মইনুল ইসলাম বড়ভুইয়ার সঙ্গে সাক্ষাৎকার শুনলেন। সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। সাক্ষাৎকারটি আমাদের স্টুডিওর বাইরে গৃহীত। বন্ধুরা, এখন বর্ষাকাল শুরু হতে যাচ্ছে বা বলতে পারি চলেও এসেছে, কারণ আষাঢ় মাস শুরু হয়ে গেছে। তো এই বর্ষাকাল কিন্তু আমাদের সবার খুব প্রিয়, আর এই বর্ষাকাল কৃষক বন্ধুদের কাছেও কিন্তু আশীর্বাদ স্বরূপ, তাই না? কারণ এই বৃষ্টির জলে গাছের উপযোগী নানা ধরনের ভিটামিন রয়েছে, যেমন এতে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, সালফেট ও নাইট্রেট আয়রন। তাছাড়াও বৃষ্টির জলে নাইট্রোজেন রয়েছে, যা গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু বন্ধুরা, আমাদের একটা ব্যাপার সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি অতিরিক্ত বৃষ্টির জল গাছের গোড়ায় জমে যায়, তাহলে কিন্তু সেটা গোড়ায় পচন ধরিয়ে দিতে পারে। তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে গাছের গোড়ায় যেন খুব বেশি জল জমে না থাকে, আর যদি জল

জমে যায় তাহলে অবশ্যই সেটা বের করে দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন। এছাড়াও বন্ধুরা, বৃষ্টির জলে গাছের জন্য যে পরিমাণ খাদ্য উপাদান থাকে, এতে করে গাছে অতিরিক্ত বা আরও বেশি করে সার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হয় না। তবে যদি বিশেষ প্রয়োজন পড়ে তাহলে কিছুটা সার অবশ্যই দেওয়া যেতে পারে, তবে অবশ্যই বন্ধুরা জৈব সার দেবেন। এই সময় জৈব সার গাছের জন্য খুবই উপকারী। আর যদি রাসায়নিক সার আপনারা প্রয়োগ করেন তাহলে যখনই বৃষ্টি হবে তখনই সেটা ধুয়ে চলে যাবে এবং সেই রাসায়নিক সার মিশ্রিত জল নদী নালা খাল বিলে মিশে যাবে এবং যেটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয় বন্ধুরা। তো সেই ব্যাপারটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই যখনই এই সময় সার প্রয়োগ করবেন তখন আপনারা জৈব সার প্রয়োগ করবেন। আর তবে এটাও খেয়াল রাখবেন যে সার যেন বৃষ্টির জলে ধুয়ে না যায়। এছাড়া বন্ধুরা আরও একটা ব্যাপার হয় এই সময়, যেটা এই সময় মাটিতে নানা ধরনের পোকামাকড় পিঁপড়ে এগুলোর আক্রমণ দেখা যায়। তো এরকম যদি কিছু হয় তাহলে আপনারা উপযুক্ত ব্যবস্থা নিয়ে নেবেন। আজকাল বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ফাঙ্গিসাইড এগুলো বাজারে পাওয়া যাচ্ছে, তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও যদি জৈব কীটনাশক ব্যবহার করেন, যেমন রসুন হলুদ নিমের তেল ইত্যাদি নানা ধরনের প্রাকৃতিক উপাদান, এগুলোও কিন্তু আমাদের পোকামাকড় থেকে মুক্তি দিতে পারে বন্ধুরা। আর যখন বর্ষাকাল আসার আগে বা বর্ষাকালে যখন আপনারা গাছের জন্য মাটি প্রস্তুত করবেন তখনই কিছুটা করে নিম তেল গাছের মাটিতে মিশিয়ে দেবেন, তাহলেও কিন্তু পোকামাকড়ের আক্রমণ থেকে আপনারা অনেকাংশে রক্ষা পেতে পারবেন। এছাড়া বন্ধুরা বর্ষাকালে মানে গাছ ভালো রাখার জন্য এমন ধরনের মাটি দরকার যা অতিরিক্ত জল শুষে নেয়। যদি দায়সারাভাবে মাটি তৈরি করে গাছ রোপণ করা হয় তাহলে কিন্তু গাছ মরে যেতে পারে। তাই এ সময়ে মাটি তৈরি করার সময় বিশেষ খেয়াল রাখবেন। নারকেলের ছবড়া গুঁড়া, যেটা মাটিতে দীর্ঘ সময় ধরে কিন্তু জল ধরে রাখতে সাহায্য করে বন্ধুরা। এছাড়াও গাছের প্রয়োজন অনুযায়ী আপনারা মাটি তৈরি করবেন। এই সময় যখন আপনারা মাটি তৈরি করবেন তখন মাটির তৈরি করার সময় মাটির সঙ্গে ছোট ছোট ইটের টুকরো, কয়লা, নুড়ি পাথর, মোটা সাদা বালু ইত্যাদি মাটির সঙ্গে আপনারা মিশিয়ে দিতে পারেন। আর যদি এগুলো মিশিয়ে মাটি তৈরি করেন তাহলে কিন্তু খুব ভালো, কারণ এগুলো জল শুষে নেয় এবং গাছের গোড়ায় জলকে জমে থাকতে দেয় না। আর এই সময় মাটির সঙ্গে কিছুটা ছত্রাকনাশকও মিশিয়ে নেবেন, যাতে করে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ না ঘটে। এবং এইটা মিশিয়ে নিলে পিঁপড়ের আক্রমণ থেকেও কিন্তু অনেকাংশে রক্ষা পাওয়া যায় বন্ধুরা। আর বর্ষা আসার আগেই বন্ধুরা আপনারা গাছগুলো ছোট করে ছেঁটে দেবেন, এতে বর্ষায় যখন জল পাবে গাছ তখন গাছ একদম ভালো করে বাড়বে এবং দ্রুত ফুলও আসবে। আর যদি পাশাপাশি বেশি গাছ থাকে আর বা অথবা একটার উপরে অন্য একটা গাছ যদি এসে পড়ে যায় তাহলেও কিন্তু তা ছেঁটে দেবেন অবশ্যই, এতে একটা গাছ থেকে আরেকটা গাছে পোকামাকড়ের আনাগোনা কমবে। বেশি বৃষ্টি বা ঝোড়ো বাতাস যদি হয় তাহলেও কিন্তু অনেক সময় গাছ হেলে পড়ে যায়, তো এ সময় আপনারা গাছকে একটা খুঁটি দিয়ে বা খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন, এতে গাছটা দাঁড়িয়ে থাকবে এবং সঠিকভাবে বেড়ে উঠবে বন্ধুরা। তো এতক্ষণ আমি অনুষ্ঠানে বর্ষাকালে কিভাবে গাছের যত্ন নেওয়া যায় তা নিয়ে দু চার কথা আলোচনা করলাম। আশা করছি আমার বন্ধুরা এর থেকে উপকৃত হবেন। তো এবারে অনুষ্ঠানে শুনবেন এখানে লোকগীতি, শিল্পী স্বপন বসু।

বন্ধুরা, অনুষ্ঠানে এখানে লোকগীতি শুনলেন স্বপন বসুর কণ্ঠে। এই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানও শেষ, তাই এবারে আমার বিদায়ের পালা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের আরও একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন হাইওয়ে ছবি থেকে এ আর রহমানের কণ্ঠে।

এবারই শুনবেন রকস্টার ছবি থেকে এ আর রহমান, জাভেদ আলী ও মোহিত চৌহানের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং তার অব্যবহিত পরে শুনবেন আমাদের কেন্দ্র থেকে আঞ্চলিক সংবাদ। স্টুডিওর ঘড়িতে এখন 7:35 দু সেকেন্ড।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। জনগণের কল্যাণে সচেতনতার বার্তা সমাজের সর্বত্র পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট আর্থিক অন্তর্ভুক্তি শিক্ষা স্বাস্থ্য পরিষেবা এবং কৃষিসহ

0: বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা উল্লেখ করেন। স্যাঁ গোবের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বর্জি বলেছেন, এশীয় প্যাসিফিক অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মিস্ট্রাল এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আর্থার মেন্স বলেছেন, তাদের কোম্পানি কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণার অংশীদারিত্ব বাড়াতে বৃহত্তর সহযোগিতার পথ খুঁজতে আগ্রহী। সিএমএ সিজিএম এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রডল্ফ সাদে বলেছেন, ভারত দ্রুত পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শ্রী মোদী আজ অ্যালস্টমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন সিওর সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং রেলের পরিকাঠামোগত আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুদেশের সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। সমাজ মাধ্যমে অপর এক বার্তায় সার্জিও গোর বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক এবং জাল ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এ সংক্রান্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 22 জুন দুদিনের সফরে ভারতে আসছেন। এই সম্মেলনের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গঠন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এর পাশাপাশি আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষাক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক স্তরে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনেই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও এবং কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ড শ্রীধরের ভূয়সী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন ওই অনুষ্ঠানে বলেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় উদ্ভাবন এবং নতুন কৌশল অবলম্বন করা অপরিহার্য। চলতি অর্থবছরে তপশিলী জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার 6,208 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক একে এক অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করে জানিয়েছে, 47 লক্ষেরও বেশি শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। এর ফলে এই প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা 61.92% বেড়ে 16,63,000 পৌঁছেছে। এছাড়া তপশিলী জাতিভুক্ত শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় সরকার 562 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে

উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 15 বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবে না। 15 থেকে 16 বছর বয়সী ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া সীমিতভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এইসব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও 1 বছর সময় দেওয়া হয়েছে। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শহরের দক্ষিণ পূর্ব উপকণ্ঠে অবস্থিত মস্কো তেল শোধনাগারে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। 555টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 অংশগ্রহণের জন্য ভারতীয় সেনার একটি দল আজ উলানবাতর রওনা হবে। সেখানকার 5 হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3 জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার মাফ করবেন চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ফুটবল বিশ্বকাপে আগামীকাল তিনটি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026 কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগের শেষ ষোলোর লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুশেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তিনি কাজাকস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খার্ব ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অব 16 ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ হাটে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওয়েই প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খার্ব কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।

সামগ্রিক অগ্রগতির পর্যালোচনা করা হয়। এছাড়াও উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের বাজেট প্রস্তাব সহ বর্তমানে রূপায়ণের কাজ অব্যাহত প্রকল্পসমূহের পর্যালোচনা তথা শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির পর্যালোচনা করা হয়। ডক্টর শর্মা এই বৈঠকে নিযুত মৈনা এবং নিযুত বাবু প্রকল্পের রূপায়ণ, বিনামূল্যে স্কুটি, সাইকেল এবং পাঠ্যবই বিতরণ সহ বিনামূল্যে নামভর্তি প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন। একই সঙ্গে তিনি সরকারি আদর্শ মহাবিদ্যালয়, চাবাগান আদর্শ বিদ্যালয় এবং শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ারও মূল্যায়ন করেন। রাজ্যের খাদ্য ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ বরাক উপত্যকার সড়ক ও যোগাযোগ পরিকাঠামো উন্নয়ন, পুনর্নির্মাণ এবং মেরামতির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন। তিনি জানান, বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা অধিক উন্নত, সুরক্ষিত এবং আধুনিক করে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প বর্তমানে অব্যাহত রয়েছে এবং আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের বিষয় নিয়ে সরকারি স্তরে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে শ্রী রায় মালিডহর থেকে বদরপুর পর্যন্ত জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ, শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এবং পয়লাপুল থেকে কুমাছড়া যাওয়ার সড়ক সহ শিলচর জিরিবাম সংযোগী সড়কের নির্মাণের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। মন্ত্রী বলেন, বরাক উপত্যকার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের যাতায়াত ব্যবস্থা সহজ তথা সুরক্ষিত করে তোলার জন্য এই প্রকল্পসমূহের নির্মাণ কার্য খুব শীঘ্রই সম্পূর্ণ করা হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা অধিক উন্নত করার উপর বিশেষ অগ্রাধিকার দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিগত ১২ বছরের উন্নয়ন এবং ঐতিহ্যের সংগমের স্বর্ণযুগ হিসেবে অভিহিত করেছেন। শ্রী শাহ আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, বিগত ১২ বছরে শ্রী রাম জন্মভূমি মন্দির, কাশী বিশ্বনাথ করিডোর এবং উজ্জয়িন মহাকালের লোকের নির্মাণ সম্পূর্ণ করা হয়েছে এবং বিশ্বমানের যোগাযোগ পরিকাঠামো প্রকল্প তথা মেক ইন ইন্ডিয়ার মতো উদ্যমসমূহ দেশের উন্নয়নের যাত্রায় গতি এনেছে। তিনি বলেন, এই সময়ে ১ কোটি নথির ডিজিটাল রূপ প্রদান করা হয়েছে, ৬৬৮টি প্রাচীন কলাকৃতি দেশে ফিরিয়ে আনা হয়েছে, এই সময়কালে ১১টি জনজাতীয় সংগ্রহালয় স্থাপন করা হয়েছে এবং ১১টি ভারতীয় ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। এই ধরনের কাজের দ্বারা উন্নয়ন ও ঐতিহ্য যে পরস্পরের পরিপূরক তা স্পষ্ট হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল নতুন দিল্লিতে মন্ত্রণালয়ের প্রবীণ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে উত্তর পূর্বাঞ্চলের উপায়ুক্ত আভ্যন্তরীণ জলপথ প্রকল্পগুলোর অগ্রগতির পর্যালোচনা করেন। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সোনোয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের বিকশিত উত্তর পূর্ব এবং বিকশিত ভারত নির্মাণের পথ প্রশস্ত করার উদ্দেশ্যে যোগাযোগ, পর্যটন, বাণিজ্য এবং জীবিকা সুদৃঢ় করার জন্য অঞ্চলটির জলপথের ব্যাপক সম্ভাবনার পূর্ণ ব্যবহার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার সরাসরি ব্যাংক হস্তান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদের ২৩তম কিস্তি প্রদান করবেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই কিস্তি প্রদান করবেন। উল্লেখ্য, এই প্রকল্পের ২২তম কিস্তি বিগত ১৩ মার্চ প্রদান করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে কৃষকরা এ পর্যন্ত ৪.২৮ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ তাদের ব্যাংক খাতায় লাভ করেছেন। এর মধ্যে ১.০১ লক্ষ কোটি টাকা মহিলা কৃষকরা লাভ করেছেন বলে সূত্রে জানানো হয়েছে। এবারের ২৩তম কিস্তিতে দেশের ৯ কোটি ৪৪ লক্ষ কৃষক ১৮,৮৮০ কোটি টাকা তাদের ব্যাংক খাতায় লাভ করবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্য সরকারের কর্মচারী বিভাগ আগামী ২২ জুন থেকে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠেয় অম্বুবাচী মেলার জন্য ২৪ জন অসামরিক সেবার আধিকারিককে দায়িত্বভার অর্পণ করেছে। ইতিমধ্যেই শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলার জন্য রাজ্য সরকার এবং কামরূপ মহানগর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চূড়ান্ত প্রস্তুতির কাজ সম্পূর্ণ করা হয়েছে। আজ কামাখ্যা দেবালয়ে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে কামরূপ মহানগর জেলার আয়ুক্ত স্বপ্নীল পাল অম্বুবাচী মেলার যাবতীয় ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি বলেন, অম্বুবাচী মেলায় আগত ভক্তদের
জন্য কামাখ্যা রেল স্টেশন এবং পাণ্ডু

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আজ রাজ্যের শিক্ষা বিভাগের পর্যালোচনা বৈঠক, রাজ্যের খাদ্য ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের বরাক উপত্যকার সড়ক ও যোগাযোগ পরিকাঠামো উন্নয়ন পুনর্নির্মাণ এবং মেরামতির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, রাজ্য সরকারের কর্মচারী বিভাগের আগামী 22 জুন থেকে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠেয় অম্বুবাচী মেলার জন্য 24 জন অসামরিক সেবার আধিকারিককে দায়িত্বভার অর্পণ এবং বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ রাতে গ্রুপ এর একটি খেলায় চেকিয়া এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আজ রাজ্যের শিক্ষা বিভাগের একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ এবং কারিগরি শিক্ষাক্ষেত্রের সামগ্রী

0: বন্দরে দুটি শিবির স্থাপন করা হয়েছে। এই শিবিরগুলোতে ভক্তদের জন্য থাকা খাওয়া, চিকিৎসা, অনাময় ইত্যাদির সুব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি কামাখ্যা রেল স্টেশন এবং পাণ্ডু বন্দরের মধ্যে স্থাপন করা শিবিরের মধ্যে যাতায়াতের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসাম রাজ্য পরিবহন নিগমের বাসের ব্যবস্থাও থাকবে বলে জানান। উল্লেখ্য, শিবিরগুলি থেকে মন্দিরে যাওয়ার জন্য অন্য কোন ধরনের যানবাহনের ব্যবস্থা থাকবে না বলেও তিনি জানান। ভক্তদের সুবিধার্থে নার্সারি পয়েন্ট নীলাচল পাহাড়ের ওপর, মন্দিরের পশ্চিম প্রবেশদ্বারের কাছে এবং প্রশান্তি লজের কাছে মোট চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে বলে জেলায়ুক্ত প্রকাশ করেন। তিনি জানান যে ওই নিয়ন্ত্রণ কক্ষগুলোতে প্রবীণ সরকারি আধিকারিক এবং বিভিন্ন বিভাগের আধিকারিক কর্মচারী ছাড়াও 7 থেকে 800 মিটার দূরে দূরে 7টি স্থানে স্থাপন করা হেল্প ডেস্কগুলোতেও 3 জন করে সরকারি আধিকারিক থাকবেন। ভক্তদের সুবিধার জন্য মন্দিরের নিচ থেকে ওপর পর্যন্ত কার্পেটের ব্যবস্থা থাকবে এবং গরমের প্রতি লক্ষ্য রেখে জল বোর্ডের পাইপের মাধ্যমে ওয়াটার স্প্রে করারও ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। এদিকে অম্বুবাচী মেলা সম্পর্কে মা কামাখ্যা মন্দির কর্তৃপক্ষের পৃথকভাবে আয়োজন করা একটি সাংবাদিক সম্মেলনে মুখ্য পুরোহিত কবীন্দ্র প্রসাদ শর্মা অম্বুবাচী মহাযোগের প্রবৃত্তি ও নিবৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেন।
1: আমার অম্বুবাচী মহাযোগর 2026 বর্ষর অহা 22 জুন তারিখে রাতে 9:42 যাওয়ার প্রবৃত্তি হব। আর আমার দেবলৰ পরম্পরা অনুযায়ী 3 দিনলৈকে আমার মন্দির বন্ধ থাকে, অর্থাৎ এইবেলি আমার 23 তারিখ, 24 তারিখ আর 25 তারিখে বন্ধ থাকিব। আর 26 তারিখে রাতেপাই দেবীর স্নান পর্ব আর নিত্য পূজা সমাপনের পিছত আমি দেবীর দ্বার মুক্তি করে দিম তীর্থযাত্রীর কারণে।
0: বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 9:30 আমেরিকার আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠেয় গ্রুপ এর একটি খেলায় চেকিয়া দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। চেকিয়া এর পূর্বে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে 2-1 গোলের ব্যবধানে পরাজিত হওয়ার পর আজকের খেলায় পয়েন্ট লাভ করার আপ্রাণ চেষ্টা করবে। অনুরূপভাবে দক্ষিণ আফ্রিকা পূর্বের একটি খেলায় মেক্সিকোর হাতে 2-0 গোলে পরাজিত হওয়ার পর প্রতিযোগিতায় প্রথম পয়েন্ট অর্জনের জন্য চেষ্টা চালাবে। এদিকে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্রতিযোগিতায় গ্রুপ বির একটি খেলায় ভারতীয় সময় রাত 12:30 সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতায় আজ ভোরে কলম্বিয়া 3-1 গোলে উজবেকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছে, ঘানা 1-0 গোলে পানামাকে পরাজিত করেছে এবং গতকাল রাতের একটি খেলায় ইংল্যান্ড 4-0 গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করেছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে 3 দিনের জনকল্যাণ শিবির শুরু হয়েছে। বিধায়ক ডক্টর মিলন দাস আজ এই শিবিরের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডক্টর দাস জানান যে এই ধরনের শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সরকারি প্রকল্প সম্পর্কে অবগত করানো। তিনি আরো জানান,
2: প্রধানমন্ত্রীজির 12 বছরের কার্যকালের পূর্ণ হয়েছে আপনারা সবাই জানেন, সেই হিসাবে সমস্ত দেশেই বিভিন্ন অনুষ্ঠান চলছে। তো সেই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে জনকল্যাণ শিবির, যে শিবিরগুলোতে বিভিন্ন সরকারি প্রকল্পের বিষয়ে মানুষকে ইনফরমেশন দেওয়া হয়, এই হাইলাকান্দি ব্লক ডেভেলপমেন্ট যে অথরিটি রয়েছে তাদের ব্যবস্থাপনায় আজকে প্রথম শিবির হাইলাকান্দি জেলায় আমার বিধানসভায় উদ্বোধন হলো।
0: এদিকে হাইলাকান্দি শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা এবং ড্রেনেজ সমস্যার সমাধানের লক্ষ্যে খুব শীঘ্রই অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর দাস ও পৌরসভার সভাপতি মানব চক্রবর্তী আজ শহরের বিভিন্ন জল নিষ্কাশন পথ পরিদর্শন করার পর বিধায়ক ডক্টর দাস একথা ঘোষণা করেন। তিনি জানান যে অবৈধ দখলের ফলে বৃষ্টির জল স্বাভাবিক গতিতে ধলেশ্বরী নদীতে নিষ্কাশিত হতে পারে না, এর ফলে সামান্য বৃষ্টিতে হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রশাসন খুব শীঘ্রই অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু করবে বলে তিনি জানান। হাইলাকান্দি পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 17 জন চোরকে গ্রেপ্তার করা সহ তাদের কাছ থেকে বিপুল পরিমাণের চোরাই সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই 17 জন চোর চক্রটির সঙ্গে হাইলাকান্দি শহর এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে সংঘটিত একাধিক চুরিকাণ্ডের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। এই অভিযানে তাদের কাছ থেকে 12টি মোবাইল ফোন, 1টি চুরি হওয়া মোটর সাইকেল, 1টি গ্যাস সিলিন্ডার, 2টি জলের পাম্প ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এ সম্পর্কে জেলার অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া একথা জানান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে আজ রাজ্যের শিক্ষা বিভাগের পর্যালোচনা বৈঠক, রাজ্যের খাদ্য

ও গ্রাহক পরিক্রমা বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের বরাক উপত্যকার সড়ক ও যোগাযোগ পরিকাঠামো উন্নয়ন পুনর্নির্মাণ এবং মেরামতির সঙ্গে যুক্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা, রাজ্য সরকারের কর্মচারী বিভাগের আগামী 22 জুন থেকে কামাখ্যা মন্দিরে অনুষ্ঠেয় অম্বুবাচী মেলার জন্য 24 জন অসামরিক সেবার আধিকারিককে দায়িত্বভার অর্পণ এবং বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় আজ রাতে গ্রুপ এর একটি খেলায় চেকিয়া এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।

আকাশবাণী শিলচর। এবারে শুনবেন প্রথমে আজ ও পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। রাত আটটায় খেলার জগৎ, লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত আটটা তিরিশ মিনিট, কাজরি শুনবেন জয়শ্রী দাসের কণ্ঠে। রাত নটা পনেরো মিনিটে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। সাহিত্যের অনুষ্ঠান সৃজন রাত নটা তিরিশ মিনিটে, এতে স্বরচিত কবিতা পাঠ ও আলাপচারিতায় থাকবেন বিজয়কৃষ্ণ ঘোষ। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত দশটায় খেয়াল শুনবেন পণ্ডিত যশরাজের কণ্ঠে। এতক্ষণ শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, এবারে শুনবেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটা পাঁচ মিনিটে অমৃতবাণী, ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা সকাল ছটা দশ মিনিটে। সকাল ছটা তিরিশ মিনিটে খেতে খামারে, গান্ধী চর্চা সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে। সকাল সাতটা পাঁচ মিনিটে সুপ্রভাত, দেশ বন্দনা সাতটা কুড়ি মিনিটে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল সাতটা চল্লিশ মিনিট এবং দুপুর একটায়। সকাল আটটা চল্লিশ মিনিট এবং দুপুর একটা পনেরো মিনিটে আধুনিক গানের শিল্পী রূপঙ্কর ও শুভমিতা। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল আটটা পঞ্চাশ মিনিটে, রাত আটটা তিরিশ মিনিটে এবং দুপুর দুটো দশ মিনিটের শুনবেন সমীর খান্নবিশের পরিচালনায় সমবেত যন্ত্রসঙ্গীত। সকাল নটায় শুনবেন খেলার জগৎ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল নটা তিরিশ মিনিটে খেয়ালের শিল্পী শ্রীকান্ত বাগরে এবং রাত দশটায় এই অনুষ্ঠানে খেয়াল শুনবেন মশকুর আলী খাঁর কণ্ঠে। বেলা দশটায় বাংলা ছবির গানের অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান শুনবেন বেলা দশটা ত্রিশ মিনিটে, বেলা বারোটায়, রাত সাতটা পনেরো মিনিটে এবং রাত নটা তিরিশ মিনিটে একক শিল্পীর কণ্ঠে। বেলা এগারোটায় গীত পরিবেশন করবেন স্বর্ণালী আচার্য ও গৌতম সিনহা। বেলা এগারোটা তিরিশ মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুবর্ণা সাহা। এর অববাহিত পরেই শুনবেন রীতা চক্রবর্তী ও রাজশ্রী চক্রবর্তীর পরিবেশনায় লোকগীতি। রাত আটটায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন মাটির গান অনুষ্ঠানে। বেলা বারোটা তিরিশ মিনিটে মহিলা মজলিশ, মণিপুরি অনুষ্ঠান দুপুর একটা চল্লিশ মিনিটে এবং ডিমাসা অনুষ্ঠান দুটো তিরিশ মিনিটে। নয়াদিল্লি বিজ্ঞান ভবনে বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে অনুষ্ঠিত রোজগার মেলা দু হাজার ছাব্বিশের সরাসরি সম্প্রচার শুনবেন দিল্লি কেন্দ্র থেকে বিকেল পাঁচটা দশ মিনিটে। যুবা বন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে ছটা পনেরো মিনিটে। সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে চাষাবাদের কথা, এতে হাঁস মুরগি পালন নিয়ে বলবেন রহেশ্বরী টেকা। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত নটা পনেরো মিনিটে। এতক্ষণ প্রথমে আজকের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর। এবারের অনুষ্ঠান খেলার জগৎ।

0: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গত 14 জুন থেকে সংস্থার খেলার মাঠে শুরু হয়েছে দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। এবার নিয়ে চতুর্থবার অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার জন্য দল বাছাই করা হবে। এ ব্যাপারে আকাশবাণীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সচিব দেবব্রত পাল জানালেন,
1: নমস্কার, আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা যেটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যেটা টুর্নামেন্ট ফুটবলের, যেখানে গত বছর বিরাট মানে প্রতিযোগিতা হয় এটা, এবং এই ফুটবল টুর্নামেন্টটা আমরা 4 বছর থেকে ডিএসএফ টুর্নামেন্টটা 4 বছর থেকে দীনেশ প্রসাদ স্বর্গীয় দীনেশ প্রসাদ গোয়ালার মেমোরিয়াল ট্রফির নামে আমরা এটা খেলাচ্ছি। এই ট্রফিটার নাম দীনেশ প্রসাদ গোয়ালা মেমোরিয়াল ট্রফি। এটা 14 জুন থেকে শুরু হয়েছে, সেটাতে 28টা টিম টোটাল খেলবে, অংশগ্রহণ করবে, এবং 24টা টিম খেলবে প্রথম ডাইরেক্ট, ওরা নক আউট খেলবে। 24টা টিম থেকে 12টা টিম, এবং গত বছরের যে 4টা টিম সেমিফাইনালিস্ট, 12টা 4টা 16টা টিম দিয়ে হবে লিগ রাউন্ড, সেটা শেষ হতে হতে জুলাই লাস্ট পর্যন্ত যাবে। অনেক বড় টুর্নামেন্ট সেটা, এবং ওই দিনই আমরা দিয়েছে আমাদের লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি, যিনি পুনরায় আবার প্রধানমন্ত্রীর বিধায়ক নির্বাচিত হয়েছেন, এবং ওই দিনই আমরা খেলা শুরুর আগে ওনাকে আমরা সম্বর্ধনা জানাই দিয়েছে পক্ষ থেকে, দিয়েছে সভাপতিকে, এবং ওই দিন আমরা আমাদের আমাদের লক্ষ্মীপুরের এমএলএ তথা মিনিস্টার কৌশিক রায়কেও সম্বর্ধনা জানাবার কথা ছিল, প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু উনি বিশেষ কারণে গুয়াহাটিতে আছেন, আসতে পারেন না, ওনাকে আমরা পরে জানাবো। তবে এই টুর্নামেন্ট এখন শুরু হচ্ছে, প্রতিদিনই টুর্নামেন্টটা আছে আমাদের, এই ফুটবল টুর্নামেন্ট প্রতিদিনই খেলা আছে, এবং জুলাই পর্যন্ত সেটা শেষ হবে। এবং আর বাকি যেগুলা, তারপর তো আমাদের আরও টুর্নামেন্ট হয় এবং ইন্টার ডিস্ট্রিক্ট শুরু হয়ে যাবে, ইন্টার ডিস্ট্রিক্টও আমাদের টিম লক্ষ্মীপুর টিম অংশগ্রহণ করে, সেটাই।
2: এই দলগুলি কি মানে বাইরের দল না স্থানীয় দল?
1: না না, আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের দল, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার যেগুলা ক্লাব আছে, বাইরের প্লেয়ারও আছে যেটা সিস্টেমে খেলে, কিন্তু সব দলগুলো সব লক্ষ্মীপুরের
2: দলগুলো সব। এই দলগুলাতে কোনো বাইরের জেলার কোনো খেলোয়াড় রয়েছে?
1: হ্যাঁ আছে আছে, ওটা বাইরের জেলার ওরা ট্রান্সফার নিয়ে ঠিক মতো মানে নিয়ম যেটা আছে নিয়ম মেনে ট্রান্সফার নিয়ে এসে ক্লাবে খেলে।
2: তো এখন এখন পর্যন্ত কয়টি ম্যাচ হয়েছে?
1: এখন পর্যন্ত 4টা ম্যাচ হয়েছে।
2: 4টা ম্যাচ হয়েছে,
1: হ্যাঁ
2: হ্যাঁ। তো এই টুর্নামেন্টে পুরস্কার হিসাবে কি রয়েছে?
1: পুরস্কার হিসাবে এই টুর্নামেন্টে আছে তো আমাদের ট্রফি আছে, 2400 ট্রফি আছে, এবং 25,000 টাকা এবং 15,000 টাকা প্রথম এবং দ্বিতীয় প্রাইজ, সেটা বাড়তেও পারে এবার।
2: আচ্ছা, আর এছাড়া সেরা খেলোয়াড় এই ধরনের কিছু অন্যান্য ট্রফি আছে?
1: হ্যাঁ, ওইগুলো তো আছেই, সেরা খেলোয়াড় মানে সেরা টুর্নামেন্টের খেলোয়াড় এবং ফাইনালের দিনের সেরা খেলোয়াড় বা সেরা গোলকিপার, সেরা ডিফেন্স, মানে সবগুলো দিবেন।
2: তো এই মানে এই খেলার মানে যে মানে উদ্দেশ্য নিয়ে আপনারা শুরু করেছেন সেটা কিছুটা হলেও কি সফল হয়েছে?
1: অনেক সফল হয়েছে, সেখান থেকে অনেক প্লেয়ার উঠে আসছে। আমাদের লক্ষ্মীপুরে তো ফুটবলের এমনি অনেক পটেন্সিয়াল আছে, এবং এই টুর্নামেন্ট থেকে অনেক প্লেয়ার বেরিয়ে আসছে, এবং এই টুর্নামেন্ট থেকেই আমরা সিলেকশন করে বিভিন্ন এই গ্রুপের ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে টিম পাঠাই, এবং যে চ্যাম্পিয়ন হবে এই টুর্নামেন্টে সে আবার আসাম ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে।
2: এই এই টুর্নামেন্ট থেকে কি কোনো বাছাই প্রক্রিয়া রয়েছে?
1: হ্যাঁ হ্যাঁ, এই টুর্নামেন্ট থেকে বাছাই প্রক্রিয়া রয়েছে, কারণ ইন্টার ডিস্ট্রিক্টে টিম পাঠানোর জন্য।
2: কি মনে হচ্ছে মানে খেলোয়াড়রা বেরিয়ে আসছে এবার, কি মানে জৌলুস কিছুটা বেড়েছে আগে থেকে?
1: হ্যাঁ, আরো বাড়ছে। আমাদের ফুটবলে তো লক্ষ্মীপুরের অনেক উৎসাহ উদ্দীপনা থাকে, এবং এত অডিয়েন্স হয় আমাদের ফুটবলে পয়লা বলে আপনাদের জানা আছে, 8 থেকে ফাইনালের দিন তো 8 থেকে 10 হাজার, সেমিফাইনাল থেকেই শুরু হয়ে যায়, প্রতিদিনই অডিয়েন্স হয়,

0: 3-4 হাজার, 5 হাজার, আর যত খেলাটা আগে বাড়বে ততই অডিয়েন্স বাড়বে, অনেক উৎসাহ উদ্দীপনা থাকে আমাদের এখানে দর্শকদের।
1: লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার অধীনে যে ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে, দলবদল প্রক্রিয়া শেষ হয়েছে না হয়নি?
0: শেষ হওয়ার পরই শুরু হয় টুর্নামেন্টটা,
1: দলবদল শেষ
0: হয়ে গেল। এন্ট্রি ফিজ আছে, হ্যাঁ এন্ট্রি আছে, এন্ট্রি করবে, কোন কোন টিম খেলবে, তারপর প্লেয়ার রেজিস্ট্রেশন হবে, প্লেয়ারের নাম কোন ক্লাবে কোন প্লেয়ার খেলবে, সব প্রসেসিং শেষ করার পরই টুর্নামেন্টটা শুরু হয়।
1: এই টুর্নামেন্টের পরে পরবর্তী কোনো আপনাদের পরিকল্পনা কি রয়েছে?
0: এখন পর্যন্ত তো কোনো পরিকল্পনা নেই যে কোনো টুর্নামেন্ট করবো, কিন্তু এখন পর্যন্ত কোনো পরিকল্পনা। তারপর তো হয়তো আমাদের আবার এমএলএ কাপ যেটা লক্ষ্মীপুরে হয় সেটা শুরু হবে, এমএলএ কাপ যেটা কৌশিকায় মন্ত্রী নিজেই শুরু করেছেন, সেটাতে অনেক উৎসাহ উদ্দীপনা সেই টুর্নামেন্টটা অনেক বড় হবে।
1: এছাড়া আপনার ফুটবলে কি কি বয়স ভিত্তিক টুর্নামেন্ট হয়ে থাকে?
0: এটা তো মানে ইন্টার ডিস্ট্রিক্টে হয়ে থাকে,
1: এমনিতে যেমন প্রথম ডিভিশন, দ্বিতীয় ডিভিশন এই সমস্ত?
0: না প্রথম ডিভিশন না, আমরা তো এখন জেনারেল একটাই করেছি, এটা করোনার পর থেকে আমরা এখন, আগে তো প্রথম ডিভিশন দ্বিতীয় ডিভিশন দুইটা ডিভিশন ছিল, এখন আমরা জেনারেল একটাই ডিভিশন করি।
1: তো এইটা কি মানে আপনারা বন্ধ করেছেন, এটা কি কোনো লাভ হয়েছে না এটা সমস্যা হচ্ছে?
0: টিম প্লেয়ার গুলা তো সবাই খেলার সুযোগ পাচ্ছে, আগে সব প্লেয়ারই তো খেলছে সুযোগই পাচ্ছে, এবং টুর্নামেন্টে বিশেষ করে আমাদের আগে যেরকম ফার্স্ট ডিভিশনে ছিল 12টা টিম, 8টা টিম ছিল, এবং বাকি সেকেন্ড ডিভিশনে ছিল 16টা টিম, এখন টিম তো সবাই খেলছে। এখন আগে দুইটা ডিভিশনে খেলতো, এখন একসাথেই সব টিম খেলছে, জেনারেল লিগ কাম নক আউট হিসাবে।
1: ঠিক আছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি এইভাবে ডিভিশন বা বয়স ভিত্তিক আছে, তো আপনারা সেটা, হ্যাঁ আপনারা সেটা, হ্যাঁ
0: করোনার সময় থেকে আমরা একটা ডিভিশনেই আগে
1: যাচ্ছি। একটা ডিভিশনে কি মানে লাভ হচ্ছে না আবার দুটো ডিভিশন করবেন?
0: আবার আসছে ভবিষ্যতে তো আবার দুটা ডিভিশনই হবে, কিন্তু এখন আমাদের একটা ডিভিশনেই চলছে, সেটাতে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং সেটাতে আমরা প্লেয়ারকে ভালো করে যাচাই করতে পারছি।
1: না সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি একজন সংগঠক হিসাবে কি মনে করেন, দুটা ডিভিশন হওয়া উচিত না
0: দুটা ডিভিশন হলে ভালো? আমরা দুটা ডিভিশন 3টা ডিভিশনও করে দেখিয়েছি আগে, হ্যাঁ হ্যাঁ তো সেটাতে প্লেয়ার কিন্তু সমানিক সুযোগ পায়, খেলার সুযোগ পায়, ডিভিশন করলে কম্পিটিশন তো একটু বাড়বে, এবং সেটা আমাদের তো নিশ্চয়ই আবার শুরু হবে ডিভিশন, ভবিষ্যতে আবার শুরু হবে ডিভিশন,
1: ভবিষ্যতে শুরু হবে। আর যাদেরকে বাছাই করা হবে তাদের কি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা থাকবে?
0: আছে আছে, আমাদের এখানে আমার যখন ইন্টার ডিস্ট্রিক্টে যাবে, ইন্টার ডিস্ট্রিক্ট আন্তর্জেলা খেলাতে যখন যাবে তখন ওদেরকে আবার ডেকে কোচিং হবে, সিলেকশন হবে, সিলেকশন কাম কোচিং হবে।
1: অনেক বড়
0: টুর্নামেন্ট
1: না, অনেক বড় টুর্নামেন্ট দীর্ঘদিনে, তো সেদিক থেকে রেফারিং এর কোনো সমস্যা রয়েছে? রেফারিং সংখ্যা
0: না, আমাদের রেফারিং এ ভালো, আমাদের লোকাল লক্ষ্মীপুরের রেফারিং
1: না, সংখ্যা যেটা পর্যাপ্ত পরিমাণে কি কি রয়েছে?
0: হ্যাঁ আছে আছে, আমাদের 12 জনের মতো রেফারি আছে, লাইন রেফারি এবং মেইন রেফারি মিলে, ওরাই চালিয়েছে, এবং সেটা বাবুল মুড়া আমাদের ফাইভের একজন রেফারি আছে, ওর নেতৃত্বে ওই রেফারি মানে ডেপুটেশনটা করে।
1: তো এই রেফারির যে সংখ্যা মানে আরো বেশি হলে ভালো নাকি?
0: বাড়বে, আরো বাড়বে, তো এইবার নতুন নতুন আরো উৎসাহিত আছে, এরাও আসছে দেখছে, এদেরকে আবার ট্রেনিং দেওয়ানো হয়, সেমিনার হয় এদেরকে নিয়ে, পরীক্ষা পর্যন্ত পরীক্ষাও নেওয়া হয়।
1: রেফারি পরীক্ষা ইতিমধ্যে হয়েছে না আগামীতে আয়োজন করবে?
0: এখন ইতিমধ্যে এখন আসামের আসাম ফুটবল অ্যাসোসিয়েশন আন্ডারে রেফারির ফিটনেস টেস্ট চলছে, সেটা শেষ হওয়ার পরে আমাদের
2: বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন খেলা নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস বলেন,
3: এবারে ফিফা বিশ্বকাপ ভালোই লাগছে, কারণ এবারে অত্যাধুনিক প্রযুক্তিও চলছে, মানে অন্য প্রযুক্তির থেকে এবারে প্রযুক্তি মানে আধুনিক, আর এবারে কালকেও দেখেছেন, আর কালকে আমরা আমরা তো নিজে সব আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনার খেলাই আমি বেশি দেখি, আর কোনো খেলা আমি কম দেখি, কারণ

মানে আর্জেন্টিনা আমার মেসি প্রিয়, এই জন্য আর্জেন্টিনার খেলাই দেখি। কালকে তো মানে ওয়ার্ল্ড কে মানে ফিফাতে ও হ্যাটট্রিকও করেছে, কিন্তু মানে খেলার যে ধরন আর খেলার যে অত্যাধুনিকতা এবারের ফিফা বিশ্বকাপে খুব বেশি, যার জন্য এবারের খেলাটাও খুব ভালো হচ্ছে। আমাদের একটু কষ্ট হচ্ছে কারণ আমাদের টাইমে আর ওদের টাইমে মানে কানাডাতে আমেরিকাতে খেলা হচ্ছে, যার জন্য আমাদের টাইমিংটা একটু প্রবলেম হচ্ছে। কিন্তু মানে আর্জেন্টিনার যেগুলো খেলা আছে ওইগুলোতে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমাদের আর্জেন্টিনা

0: মানে কানাডাতে আমেরিকাতে খেলা হচ্ছে, যার জন্য আমাদের টাইমিংটা একটু প্রবলেম হচ্ছে, কিন্তু মানে আর্জেন্টিনার যেগুলো খেলা আছে ওইগুলোতে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমাদের আর্জেন্টিনার খেলা কালকে গতকালকে গিয়েছে সকাল 6:30, আর আগামীতে যেগুলো ম্যাচগুলো আছে ওগুলো রাত্রে 11:00, যার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না আর্জেন্টিনার দিকে। আর অন্য টিমগুলোর খেলা যেমন রাত্রে 3টায় আছে, 2টায় আছে, 12:30, ওটাগুলো দেখতে একটু কষ্ট হয়ে যায়। আর সব দলগুলোই তো এবার ব্যালেন্স আছে, ফ্রান্সও ভালো টিম আছে, তারপর পর্তুগালও ভালো টিম, জার্মানিও ভালো টিম, এখন যার যে ভালো খেলবে ওই চ্যাম্পিয়ন হবে। কিন্তু আমরা আশীর্বাদী, আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আর্জেন্টিনা জেতা, আবার মেসি, কারণ মেসি তো এবছর খুব সম্ভবত লাস্ট ওয়ার্ল্ড কাপ খেলবে, আর তো মনে হয় না খেলতে পারবে, কারণ ও তো 39 বছর হয়ে গেছে, যার জন্য আর খেলাটা আর চালিয়ে যাওয়াটা কি মানে সম্ভব হবে কিনা, এটা এটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, যার জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ তো ওর হাতেই দেখতে চাচ্ছি।
1: দর্শকদের মধ্যে ওয়ার্ল্ড কাপ নিয়ে যে উত্তেজনা অন্যান্য বারের মতো এবারও রয়েছে নিশ্চয়ই?
0: হ্যাঁ, এগুলো রয়েছে। ফুটবল দেখেন, ফুটবল উন্মাদনা সবসময় থাকবে, এটা ক্রিকেটের থেকে 4 গুণ বেশি থাকে, ক্রিকেট যদি 1 গুণ থাকে তো ফুটবলে 5 গুণ থাকে, যার জন্য উন্মাদনার কোনো অভাব নেই। কেউ ব্রাজিল সাপোর্টার, কেউ পর্তুগাল সাপোর্টার, মানে 60% আর্জেন্টিনার সাপোর্টার, 40% সব ডিভাইড হয়ে যাচ্ছে অন্য কোনো।
1: পাশাপাশি আমাদের হাইলাকান্দিতে ফুটবলের মৌসুম শুরু হয়েছে নিশ্চয়ই?
0: না, এখনো শুরু হয়নি, আমার জানা মতে 10-15 দিনের মধ্যে শুরু হয়ে যাবে, আমাদের এখন মিটিং একটা হবে, ওই মিটিং এর ডিসিশন হয়ে যাবে ফুটবল মৌসুম, কারণ ফুটবল সেক্রেটারি তো আমার যতটুকু কথা মানে হয়েছে মতো 10-15 দিনের মধ্যে শুরু করে। গ্রামেগঞ্জে তো ফুটবল খেলা চলছেই, আর আমাদের যেটা একটা এই যে 5 গ্রাম ইন্টেক মাঠে তো অন্যবার তো নিজাম ফুটবল হয়ে থাকে, এবার তো নতুন কমলাক্ষ দিয়ে ফুটবল শুরু হয়েছে, যার এই 5 গ্রাম ইন্টেক মাঠে মানে দর্শক সমাগমের তো অভাব নেই, এগুলো তো আপনারা পুরো আগেই দেখেছেন, এখানে দর্শকের অভাব নেই, খেলাগুলো সব জমজমাট হয়ে থাকে, নর্থ ইস্ট ওইগুলো নর্থ ইস্টের যত জায়গা আছে সব জায়গা থেকে বড় বড় প্লেয়ার গুলো আসে এখানে খেলতে, বড় বড় মানে ওনার গুলো টিম দেয়, যার জন্য বড় বড় আমরা প্লেয়ার দেখতে পাই বিভিন্ন প্রান্ত থেকে আসে, বড় টুর্নামেন্ট খুব বড়ই হয়ে থাকে, মানে মানে দর্শক সমাগম প্রচুর।
1: তো এই মুহূর্তে জেলা ক্রীড়া সংস্থার মাঠে কোনো খেলা হচ্ছে না নিশ্চয়ই?
0: না, এখনো খেলা হচ্ছে না, আমাদের অ্যাথলেটিক্স মিট শেষ হয়েছে গত মাসে, এখন আর কোনো খেলা হচ্ছে না, এখন ফুটবল মৌসুম শুরু হবে আমার যতটুকু জানা, ফুটবল মৌসুম শুরু হওয়ার পরে আমরা পিচের কাজ শেষ হওয়ার পরে আমরা পিচের কাজে ধরে নেব, যার জন্য আমি চাচ্ছি যে এবছরের ক্রিকেটটা আমরা অক্টোবরের লাস্টে কি নভেম্বরের ফার্স্ট উইকে আমি শুরু করে দেব, সেপ্টেম্বর থেকে তো আমাদের বর্ষা কমে যায়, যার জন্য আমাদের আর বৃষ্টির প্রবলেম থাকবে না, ওই জন্য চাচ্ছি যে আমরা অক্টোবরের লাস্টে না হলে নভেম্বরের ফার্স্ট থেকে আমরা সিজনটা শুরু করি।
1: পাশাপাশি মেয়েদের টুর্নামেন্ট হবে নিশ্চয়ই?
0: মেয়েদের টুর্নামেন্ট হবে, কিন্তু মেয়েদের এখন তো কোনো আমরা একটু টাই পাইনি, কারণ আমার জানা মতো মেয়েদের 19 একটা খেলা হবে, যেটা আমরা ডেট এখনো পাইনি।
1: আর তাছাড়া জেলা ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার জেলায় আলাদাভাবে কোনো প্রতিযোগিতা বা কোনো সরকারি আয়োজন রয়েছে কি?
0: না, এখনো কোনো আয়োজন আমরা পাইনি, ওই আমার অ্যাথলেটিক্স মিটে ওরা এসেছিল আমরা দেখতে ডিস্ট্রিক্ট অফিসাররা, কিন্তু এখনো তাদের যে কোনো টুর্নামেন্ট এখনো আয়োজনের আমরা কিছু পাইনি, আমরা কিছু করাইনি, কারণ খেল মহারণ যেটা হয়েছিল এটাই ডিস্ট্রিক্ট মানে অফিসারগুলো ইনক্লুড থাকে, কিন্তু এখনো খেল মহারণের তো কোনো কিছু পাইনি আমরা।
2: শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং প্রাক্তন রাজ্যিক ভলিবল দলের ম্যানেজার কমলেশ ভট্টাচার্য বর্তমান সময়ে জেলার ফুটবল খেলা নিয়ে আজ এক সাক্ষাৎকারে আমাদের জানালেন,
3: ফুটবলের ব্যাপারটা দেখুন, ফুটবল যখন ফুটবল আর করিমগঞ্জ মানে বর্তমানে শ্রীভূমি এই দুটো সমার্থক হয়ে যায় অনেক সময়, কারণ এই জেলা থেকে এক সময় অনেক দিকপাল ফুটবলেরা বেরিয়েছে এবং পৃথিবী ভারতবর্ষের বিভিন্ন মাঠে দাপিয়ে বেরিয়েছে, যেরকম আমি দু একটা নাম বলবো,

0: আপনারা জানেন যে সাধন দাস, এরপরে সতীশ দাস, পরে অরূপ দাস, দেবাশিস রায়, এই জাতীয় ফুটবলাররা পুরো ভারতবর্ষ কাঁপিয়েছে এক সময়, এবং বেশ প্রথিতযশা ফুটবলার হিসাবে এদের সুনাম ছিল এক সময়। এরা এই জেলা থেকেই খেলা শিখে গেছে এবং এই জেলা থেকেই বেরিয়ে গেছে। তার পরবর্তী সময়ে আমাদের বর্তমানে যিনি ফুটবলের সেক্রেটারি আছেন আমাদের মৃণাল দাস, মৃণালকান্তি দাস, উনিও সন্তোষ ট্রফি খেলেছেন, এবং পান্তু আমাদের বিশ্বজিৎ দাস, উনিও ত্রিপুরার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। এরা পরবর্তী সময়ের, এরা ভালো ফুটবলার এবং এই জেলার থেকেই এরা বেরিয়ে গেছিলেন, এই জেলা থেকেই এরা উন্নতি করেছিলেন। তো বর্তমানে ফুটবল নিয়ে চর্চা হয়, একদম হয় না যে তা নয়, অন্যান্য খেলার মতন ফুটবল নিয়েও আজকাল খুব একটা একটা হচ্ছে চিন্তা। তো ডিএসএর উদ্যোগে কয়েকটা একাডেমিও চলছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, ভালো কথা, চলা তো উচিত, এবং রেগুলার এটার টুর্নামেন্টও হয় ডিএসএর আন্ডারে। কিন্তু একটা জায়গায় একটু খামতি রয়ে গেছে বলে আমিও মনে করি, যে ফুটবলটা দেখুন আসলে যেহেতু বডি কন্ট্যাক্ট গেম, তো বডি কন্ট্যাক্ট গেমে শক্তির ব্যাপারটা, শারীরিক বলের ব্যাপারটা চলে আসে। তো ন্যাচারালি শারীরিক বলের দিক থেকে দেখতে গেলে আমরা দেখি যে গ্রামেগঞ্জে যারা ছেলেমেয়েরা আছে তাদের শারীরিক বল একটু একটু বেটার হয়, এবং এরা গ্রামেগঞ্জে খোলা মাঠে খোলা বেয়ার ফুটেড খেলছে, যথেষ্ট ভালো খেলছে, কিন্তু এরা সুযোগের অভাবে ডিস্ট্রিক্টে জেলায় আসতে পারছে না এবং প্রত্যন্ত অঞ্চলে পড়ে রয়েছে এরা, এবং ধীরে ধীরে এদের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মনে করি ফুটবলের ক্ষেত্রে গ্রামেগঞ্জে গিয়ে একটা টিম করে, ক্লিনিক করে, বাছাই করে এনে এই গ্রামেগঞ্জের ছেলেদেরকে যদি উপযুক্ত ট্রেনিং এবং দেওয়া হয়, উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচারটা এদেরকে দেওয়া হয়, আবারও অনেক দেবাশিস রায় এই জেলা থেকে বেরোবে, আবারও সতীশ দাস বেরোবেন, আবারও সাধন দাস অনেক বেরোবেন বলে আমি বিশ্বাস করি। দরকার শুধু একটু মনঃসংযোগের।
1: তো সেক্ষেত্রে এই যে গ্রামের ছেলের কথা বললেন বা আমাদের শহরের অঞ্চলের যে ছেলেমেয়েরা, তারা কিন্তু এখন মোবাইল এডিক্টেড হয়ে গেছে, স্কুল পড়ুয়া বিশেষ করে। তো সেখানে এদের এই মোবাইল থেকে বেরিয়ে আসার জন্য মানে খেলার দিকে এদের ঝুঁক নেওয়ার মানে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন?
0: হ্যাঁ দেখুন, এটা সত্যি কথা আপনার। আমি যদিও ভলিবলের ম্যানেজার ছিলাম, কিন্তু আমি বিগত 22 বছর আমি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আম্পায়ার, ক্রিকেটের আম্পায়ার, এবং আমি 2 বছর চুটিয়ে ক্রিকেট খেলেছি অভিযাত্রিক ক্লাবের হয়ে, প্রথম ফার্স্ট ডিভিশন লিগে, তারপরে আম্পায়ারিংয়ে নেমেছি, তারপর আসাম ক্রিকেটের স্কোরার হয়েছি, আসাম ক্রিকেটের স্কোরার পাস করেছি, এবং বিসিসিআইর ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতাও আমার রয়েছে আমার ঝুলিতে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে ফুটবল বলুন, ক্রিকেট বলুন, বা অন্যান্য যে কোনো খেলা বলুন, বর্তমানে ছেলেরা যারা টিনেজার্স এদেরকে মাঠমুখো করা বড় কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। মোবাইল এডিকশন একটা বিরাট ব্যাপার, তার মধ্যে আরও সমাজের নানান প্রলোভন আছে যেটা আমাদের সময় ছিল না। অনেকগুলো ইজিলি অ্যাভেলেবল যে জিনিসগুলো আছে সেগুলো কখনোই ভালো হতে পারে না, ইজিলি অ্যাভেলেবল কোনো কখনোই ভালো জিনিস হয় না, কারণ ভালো জিনিস খুব কষ্ট করে পেতে হয়। ইজিলি অ্যাভেলেবলদের দিকে এটা মানুষের চরিত্র যে সেদিকে মনটা যায়, এবং ছেলেমেয়েদের সেই দিকেই যেন চলে যাচ্ছে। আমরা খুব কম দেখতে পাচ্ছি যে সেই ইন্টারেস্টটা সকাল হলেই ব্যাট বল নিয়ে হাতে মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি মোবাইল নিয়ে বসে আছে কোথাও, বা ধরুন রেস্টুরেন্টে বসে আড্ডা হচ্ছে, এটা ভালো নয়, এটা সুন্দর হচ্ছে না জিনিসটা, এটা সমাজের জন্য মঙ্গল হচ্ছে না আমার মনে হয়। এগুলো এখন দায়িত্ব কিন্তু বড়দেরই, আমাদের মতন যারা আছেন আমাদের সকলেরই দায়িত্ব যে এদেরকে এই মাঠের ব্যাপারটা বুঝিয়ে মাঠের দিকে নিয়ে যাওয়া, কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে একটা পরিকল্পনা স্থির করা, এবং এই পরিকল্পনা করে এদেরকে আস্তে আস্তে এই মোবাইল অ্যাডিকশন থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে যাওয়া। কষ্টকর, এটা মুখের কথা যদিও খুবই কষ্টকর ব্যাপার, কারণ অ্যাডিকশন তো একবারে চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলো থেকে বেরিয়ে এসে যদি এদেরকে নিয়ে আসতে হয় তাহলে কষ্ট।

0: করতে হবে, সেই আবার অভিভাবক এবং খেলাধুলার সঙ্গে জড়িত যারা আছেন, জেলা ক্রীড়া সংস্থা এবং সরকারের তরফ থেকে যারা জেলা ক্রীড়া আধিকারিকরা আছেন, তাদেরও এই এটা নিয়ে আমি মনে করি চিন্তা করা উচিত, কিভাবে এদেরকে মাঠে নিয়ে আসা যায়, কিভাবে এদেরকে আবার খেলার জগতে ফিরিয়ে আনা যায়, এই মোবাইল থেকে বের করে, রেস্টুরেন্ট কালচার থেকে বের করে খেলাধুলার দিকে নিয়ে আসা যায়, এটা করা উচিত আমার মনে হয়। সকলে মিলে করলে কেন হবে না, নিশ্চয়ই হবে, অন্যান্য দেশে তো হচ্ছে, আমাদের দেশেও এটা নিশ্চয়ই হবে।
1: আগে আমরা দেখেছি যে সিবিমি জেলার মানে অতীতে করিমগঞ্জ জেলাতে জেলার গ্রামাঞ্চলে শহর অঞ্চলে যেগুলো স্কুল ছিল সেখানে একটা ফুটবল প্রতিযোগিতা হতো, তো আজ এই খেলাগুলো কিন্তু প্রায় নেই বললেই চলে। সেক্ষেত্রে মানে এই খেলাগুলো কিভাবে আবার এগিয়ে নেওয়া যায় সেটার ব্যাপারে আপনার কী মত?
0: হ্যাঁ, এটা একদম সত্যি কথা, আমাদের টুর্নামেন্ট হতো, বড় বড় টুর্নামেন্ট হতো আমাদের জেলাতেই, আর কে জৈন নামের একটি বিশাল ফুটবল টুর্নামেন্ট হতো, যেটাতে দেশের এবং বিদেশের বাংলাদেশ থেকে বিভিন্ন ভালো ভালো দল আসতো, পার্টিসিপেট করতো, এক সময় ছিল, কিন্তু আই থিঙ্ক 1994-এর পরে এটা আর অনুষ্ঠিত হয়নি, এরপর আর হলো না কেন তাও আমি জানি না, বা আদৌ হবে কি না সেটাও আমি জানি না, কিন্তু এই রকম টুর্নামেন্টের দরকার খুব বেশি করে আছে আমি মনে করি, কারণ এতে এক্সপোজারটা হয়। দেখুন, যদিও এটা ইন্টারনেটের যুগ, অনেকেই বিদেশি খেলা হোক বা বিদেশি কোচিং হোক, অনেকে দেখছে যাদের ইন্টারেস্ট আছে, কিন্তু দেখা আর প্র্যাকটিক্যালি করার মধ্যে অনেক তফাৎ। যদি আমরা এখানে এই যে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হয় এদের সঙ্গে যখন আমাদের লোকাল দলেরা খেলবে, তখন এই যে কম্পিটিটিভ মনোভাবটা ওদের মধ্যে আসবে বা যে চ্যালেঞ্জগুলি ওরা ফেস করবে সেটা ওরা প্র্যাকটিক্যালি অ্যাডপ্ট করতে পারবে, কীভাবে কী টেকনিকে ফুটবলটা খেলা হচ্ছে, কোন ফরমেশনে বর্তমান ফুটবল চলছে, ফরমেশনটা কী হওয়া উচিত, হলে কতখানি মান উন্নয়ন হবে দলের, এইগুলি জিনিস এরা এই এক্সপোজার পাবে যদি আমাদের বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হতো আমাদের জেলায় আগে, হতো ইদানিংকালে, যেভাবে আপনাকে বললাম যে 1994 থেকে আর কে জৈন বন্ধ আছে এবং বড় ধরনের কোনো ফুটবল টুর্নামেন্ট খুব একটা হয়নি, তবে লাস্ট 2 বছর 2টি টিম এসেছিল বেশ কবছর আগে, আমি লোকাল ম্যানেজার ছিলাম এই জন্য আমার মনে পড়ছে, একবার বাংলাদেশকে আনা হয়েছিল, বাংলাদেশ মোহামেডান স্পোর্টিং বোধহয়, আর একটা বোধহয় আইজলের একটা টিমকে এনে এখানে খেলানো হয়েছিল, যথেষ্ট ভালো খেলেছে ওরা এবং লোকাল যারা ফুটবলার্সরা আছে বাচ্চারা, ওরা দেখেছে ওদের উন্নতি হয়েছে, ওরা শিখেছে অনেক কিছু ওদের কাছ থেকে, এই জাতীয় জিনিস হওয়া উচিত। হলে তো বললাম তো, এটা যখনই ইন্টারাকশন হবে, আমাদের যেরকম আগে ছিল স্কুলে এক্সপোজার টোর ছিল, আমরা এক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, আরেক স্কুল থেকে আরেক স্কুলে যাওয়া, ওখানে খেলা, এগুলো ছিল, এগুলো কারণ কিছু না, কারণ হলো একে অন্যের যে গুণাবলীগুলি সেগুলি অ্যাডপ্ট করা, কী গুণ আছে ওদের, কী করছে, সেটা আরেকটা দল আরেকটা স্কুল এটাকে নিচ্ছে, এটা তো কত ভালো কথা। তো শেষে এটাই ব্যাপার যে এই চিন্তাগুলো অভিভাবক এবং যারা জড়িত আছেন খেলাধুলা পরিচালনার ক্ষেত্রে তাদের এগুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তা করতে হবে, কারণ সময়টা ভালো যাচ্ছে না খেলাধুলার, খেলাধুলা যেন সেকেন্ডারি হয়ে দাঁড়িয়েছে যেটা প্রাইমারি হওয়া উচিত ছিল। তো খেলাধুলা নিয়ে কিছু হয় না এই মনোভাবটা এখনও বাবা মায়েদের মধ্যে রয়ে গেছে, যেটা থেকে বেরিয়ে আসতে হবে, খেলাধুলা নিয়েও অনেক কিছু হয়, এটাই অভিভাবকদের বুঝতে হবে যে একটা ছেলেকে যদি সেই মতন সেই মানের খেলা শেখানো যায় তাহলে যথেষ্ট উন্নতি করতে পারে ও জীবনে, খেলা নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারে, এই ব্যাপারটা আমাদের অভিভাবকদেরও চিন্তা করতে হবে। হচ্ছে না একদম তা নয়, আজকালকার অভিভাবকরা অনেকটা বিপরীতধর্মী চিন্তা করছেন, ভালো লাগছে দেখে, অনেকেই বিপরীতধর্মী চিন্তা করছেন, খেলা হোক বা অন্যান্য হোক, আজকে আমাদের অঞ্চলে দেখুন কোনো বাবা মা চিন্তা করতে পারতো না যে তার ছেলেকে ফ্যাশন ডিজাইনার বানাবে, কিন্তু আজকাল তো বানাচ্ছে, পাঠাচ্ছে, সেইভাবেই একটা বাবা মা চিন্তা করে না কেন যে আমার ছেলেকে আমি ফুটবলার বানাবো, আমি আমার ছেলেকে একটা ভলিবল প্লেয়ার বানাবো, আমি একটা আমার ছেলেকে ক্রিকেটার বানাবো, এই চিন্তাধারা প্রত্যেকটা বাবা মার মধ্যে থাকলে উঠে আসবেই, 10 জন খেললে 2 জন বেরিয়ে আসবেই যারা জাতীয় স্তরে দাপিয়ে বেড়াবে।
1: তবে গেম টিচার ছিল আগে প্রত্যেকটা স্কুলে, কিন্তু একটা গেম টিচার ছিলেন, বর্তমানে কিন্তু গেম টিচার নেই কোনো স্কুলেই আমি যতটুকু জানি, তো সেক্ষেত্রে এটা কি একটা অন্তরায় বলে মনে হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে?
0: বিশাল অন্তরায়, একদম সত্য কথা, এটা খুব দুর্ভাগ্যজনক যে একসময় আমাদের স্কুলে

0: স্পোর্টস টিচার ছিলেন যাদেরকে বা ফিজিক্যাল বলা হতো, পিটিআই, ও এরকম ছিলেন। আমাদের অনেক প্রতিষ্ঠিত পিটিআই আমাদের ডিস্ট্রিক্টে আছেন যারা রিটায়ার করেছেন, কিন্তু জানি না কোন এক অজানা কারণে বর্তমানে এই রিক্রুটমেন্ট আর হয় না। ফিজিক্যাল এডুকেশনের দিকে কোনো রিক্রুটমেন্ট নেই গভর্নমেন্টের, এডুকেশনের ক্ষেত্রে রয়ে গেছে কলেজে, কিন্তু প্রাইভেট কলেজেস তারা তাদের মতো করে করছে, কিন্তু সরকারি স্তরে অ্যাপয়েন্টমেন্ট একেবারেই বন্ধ। কেন বন্ধ আমি জানি না। এই ব্যাপারটা যদি করা হয়, আবার একটা স্পোর্টস টিচারকে যদি ডেডিকেটেড স্পোর্টস টিচার একটা স্কুলে দেওয়া হয়, তাহলে সেই স্কুলের খেলাধুলার মান উন্নত হতে বাধ্য। তখন উনি ডেডিকেটেড ওয়েতে বাঁচবেন, প্লেয়ার্সদের বের করে আনবেন, প্লেয়ার্সদের দেখবেন কে কী খেলা পারছে, কে কী খেলাতে পারদর্শী, সেটা উনি বেছে বেছে বের করতে পারবেন, এবং দিনের শেষে লাভ হবে, জেলারই লাভ হবে, এরা বেরিয়ে আসবে। এটা খুবই দরকারি জিনিস আপনি বলেছেন, যেটা যে একটা স্পোর্টস টিচার প্রত্যেকটা স্কুলে দেওয়া অত্যন্ত নেসেসারি আমি মনে করি এটা, অ্যান্ড গভর্নমেন্ট শুড থিঙ্ক ওভার ইট। এটা আবার থেকে করা হোক, পিটিআই দেওয়া হোক, আর এটা একটা ভালো পদক্ষেপ হবে আমি মনে করি।
1: এবং এতে মানসিকতা গড়ে উঠবে বলে আপনি মনে করছেন?
0: নিশ্চয়ই মানসিকতা গড়ে উঠবে,
1: পড়াশোনার সাথে।
0: হ্যাঁ, পড়াশোনার সাথে মানসিকতা গড়ে উঠবে, কারণ দেখুন খেলাধুলা, দেখুন স্বামীজিই বলতেন যে ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন পেপার আর একটা ফুটবল যদি সামনে রাখা হয় তাহলে আমি ফুটবলটাকেই আগে তুলে নেব। কারণ দেখুন শারীরিক সক্ষমতা থাকলে পড়াশোনাও হবে, আর খেলাধুলা তো ইন্টার্ন একটা মানসিকভাবে একটা ছেলে মেয়েকে উন্নত করে, ওর মস্তিষ্কে নানান রকমের উন্নতি হয়, মস্তিষ্কের উন্নতি হয়, চিন্তাধারা ভালো থাকে। খেলাধুলার মাঠে গেলে চিন্তাধারা ভালো থাকে। আমরা ছোটবেলা বলতাম যে ছেলে মাঠে যায় সে ছেলে অন্য কোনো বাজে চিন্তার দিকে যায় না, এটা কত বড় কথা, সত্যি কথা। তো একটা ছেলে যখন খেলাধুলা নিয়ে থাকবে বা একটা মেয়ে যখন খেলাধুলা নিয়ে থাকবে, ওর কাছে অন্য কোনো চিন্তা করার স্কোপ থাকবে না, এটা তো খুবই ভালো দিক। তো এটা তো সত্যি কথা, দিলে মানসিকতারও পরিবর্তন হবে, পড়াশোনারও উন্নতি হবে, খেলাধুলার পাশাপাশি পড়াশোনারও উন্নতি হবে।
2: শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দিই, উপস্থাপনায় ছিলাম বিপ্লব বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান খেলার জগৎ, আকাশবাণী শিলচর। এবারে লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে কজরি শুনবেন জয়শ্রী দাসের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের প্রচারিত সংবাদ ও স্পটলাইট, আকাশবাণী শিলচর। আমাদের অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টসে, এবং FM 102.3 মেগাহার্টসে।

0: कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड बेस OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: এবারে শুনবেন সাহিত্যের অনুষ্ঠান সৃজন।
3: সাহিত্যের অনুষ্ঠান সৃজনে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন কবি বিজয় ঘোষ। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কবি বিজয় ঘোষের কাছ থেকে তার সুরচিত কিছু কবিতা শুনব। কবিতার পাশাপাশি আমরা তার এই মুহূর্তের কাব্যভাবনা, তার কবিতার বিভিন্ন প্রেক্ষিত, কবিতার অনুষঙ্গ অনেক কিছু নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো আজকে। বিজয় ঘোষ দীর্ঘদিন থেকে কবিতা লিখছেন, যদিও তার কাব্যগ্রন্থ এখনো প্রকাশিত হয়নি। আগামীতে নিশ্চয় তার কাব্যগ্রন্থ বেরোবে। কবিতা লেখার পাশাপাশি একটি লিটল ম্যাগাজিনের সম্পাদনার সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন। সেই পত্রিকাটি হচ্ছে অঙ্গীকার। অঙ্গীকার এ অঞ্চলের লিটল ম্যাগাজিনের মধ্যে একটি অন্যতম লিটল ম্যাগাজিন। আশির দশকে সেটি বদরপুর থেকে প্রকাশিত হয়েছিল। প্রথমে এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন কবি জগদীশ চক্রবর্তী, কবি ভক্ত সিং ঠকুরী ও কবি দীপালী দত্ত চৌধুরী। তো এই লিটল ম্যাগাজিন অঙ্গীকারে এ অঞ্চলের বিভিন্ন কবি সাহিত্যিকরা তাদের মূল্যবান রচনা দিয়ে সমৃদ্ধ করেছেন দীর্ঘদিন মধ্যে, বেশ কিছুদিন, বেশ কয়েক বছর বলা যায়, বেশ কয়েক বছর এই কাগজটি প্রকাশিত হয়নি। ইদানিং আবার তার প্রকাশনা শুরু হয়েছে। এ সময়ে সম্পাদনার সঙ্গে যুক্ত রয়েছেন আজকের আমাদের এই কবি বিজয় ঘোষ। আমরা আজকে বিজয় ঘোষের কাছ থেকে তার স্বরচিত কবিতা শুনব প্রথমে, তারপর আমরা আলোচনায় যাব, আলোচনায় যাব।
4: রাত্রি সিরিজ, অন্ধকারের কথামালা রচনা করি, গল্প লিখি রাত্রির কিংবা অন্ধকারের। কত কত আলো ছিল ছড়িয়ে ছিটিয়ে বর্ণমালার মতো, দীর্ঘ ভালোবাসা বাতাসের মতো মলিন, মলিন এবং নির্মল, অথচ সব অন্ধকার। যেমন রাত্রি, যেমন নিদ্রা, যেমন ঘুম, অথচ স্বপ্ন রং মাখে ঘুমের ভেতর। কুসুমের ভেতর হলুদ যত বর্ণমালা, বর্ণমালারা কত অক্ষর সাজায়। বেদনার অক্ষর, ভুলে যাওয়ার অক্ষর, ভালোবাসার অক্ষর, সব রাত্রি রাত্রির মতো নয়, সব অন্ধকার নয় অন্ধকারের মতো, অথচ রাত্রি হাসে একা। রাত্রি কিংবা মেঘের গল্প। রাত্রি রচনা হচ্ছে, মেঘের ঘর বাড়ি ভাঙছে, আমি কি বৃষ্টি লিখতে পারি? যে পারে সে পারে, আমি পারি না। অথচ কত মেঘ জমে আছে, অপরূপা যামিনীর রূপ বৃষ্টির মতো ঝরে পড়ে। নিশিগন্ধা নারী, তোমাকে কামনা করি, তুমি বৃষ্টি লিখে দিও বজ্র বিদ্যুৎ সহ, আমি তোমাকে আঁকব পটুয়ার মতো। বৃষ্টি আকাশের তারায় তারায়, যামিনী চুপি চুপি চুল খুলে দেয় আকাশের আড়ালে রাত্রির অন্ধকারে। রাত্রিকে ভালোবেসে, দুটি শব্দ পাশাপাশি ঘর করে, একটি শব্দ ঘর গেরস্থালি সামলায়, অন্যটি নৌকা বায়, মাছ ধরে আকাশে, পাখি পুষে জলে। রাত্রিকে ভালোবেসে ধ্রুবপদের মতো শব্দরা, শব্দের ঘরকন্নায় কত কত তারা উলুধ্বনি দেয়, ধামাইল গায় গাছের পাতারা। শব্দের সহবাসে সৃষ্টি হয় নতুন সব শব্দ, নিশির আড়ালে থাকে শব্দের ভরভরন্ত সংসার। যামিনীর শেষ প্রহরেও বরাকের জলে জ্যোৎস্না কুমারী ঝিকিমিকি করে, অগুন্তি তারারা নাচে ধামাইলের তালে তালে। রাত্রি কথা এক, গভীর এক ভাবনা থেকে রাত্রি জেগে রয়। ইনবক্সে কেউ আলো ছড়ায়নি, অন্ধকারও, অথচ কিছু কথা তো থেকেই যায়। এখনো অভ্যাস বসে রাত্রি যাপন করি শাখা সিঁদুরের সঙ্গে। রাত্রির মতো যে অলীক জগৎ ছড়িয়ে আছে আন্তর্জালে, সেখানে কে জেগে আছো? চলো আজ জ্যোৎস্নারাতে সবাই বনে যাই, সেখানে মত্ত হাতি নেই, সে আছে চিড়িয়াখানায়। আমরাও রাত্রি যাপন করি কথকতায় কিংবা মনসা মঙ্গল পাঠে। রাত্রি দুই, রাত্রি একা একা হাটে আলপদ ধরে, রাত্রি কেবলই হাত বদল হয় পার্ক স্ট্রিটের নিয়নের নিচে। কত কত আলো ছিল ছড়িয়ে ছিটিয়ে, অথচ সব রাত্রি রাত্রির মতো নয়। স্বপ্ন রং মাখে ঘুমের ভেতরে, তখনও আকাশে একা একা চিত্রা নক্ষত্র জাগে। রাত্রি তিন, রাত্রি জাগে একা, একা নয় ভূতনাথ চিতা। রাত্রি জাগে, জাগে সোহাগ ভালোবাসা, কামনার নীল তারা জাগে নীল অবিশ্বাস যত। আমি জাগি, জাগে রাত সুদূর আকাশে, রাত্রির যত তারা স্মৃতি হয়ে আছে। পুটলিতে বাধা যত রাত্রির কথা, যত বলি বাড়ে তত রাত্রির জটিলতা। অনুপমাকে মনে রেখে, কত কত রাত জেগে তোমাকে ভাবি, তোমার ভাবনায় রাতেরা আরো বেশি অন্ধকার হয়, অন্ধকার হয় স্বপ্ন, স্বপ্নেরা পাখা মেলে, অথচ তখনও তুমি নীল সায়রে মৎস্যকন্যার মতো হাতছানি দিয়ে ডাকো। ইমেলে নেই, ফেসবুকেও নেই, নেই এমনকি মুঠোফোনে কথা, শুধু এক গভীর বেদনা থেকে আরো এক বেদনার দিকে হেঁটে হেঁটে যাওয়া, কোনো এক আলোর ইশারায় অখণ্ড সূর্য জ্বলে, জ্বলে যায় দিন মাস বছর। অনুপমা তুমি, অনুপমা এখন আকাশে বৃষ্টি, অনুপমা মৃত্তিকায় বৃষ্টির ফোঁটা, অনুপমা বাতাসের সাথে কথা কয়, বৃষ্টি

0: বৃষ্টির ফোঁটা, জলের বিন্দু, আকাশের মেঘ, মেঘের ঘর বাড়ি, আকাশে আকাশে অনুপমা, বৃষ্টিতে ভেজা একটি কাক চুপচাপ বসে একাকী গাছের ডালে। অনুপমা, তুমি এখন কতটা দূরে? স্বপ্নের আড়ালে, আবডালে অনুপমা এখন বৃষ্টি চরাচরে। আয়নায় আমি, কিংবা আমার আয়না, আয়নার সামনে দাঁড়াই, আয়নায় একটি মুখ, একেবারে আমার মুখের মতো, নাক, চোখ, ঠোঁট আমারই মতো, অথচ আমি নই। এক অলৌকিক বিস্ময়, ওই মুখ আমার নয়, ওই চোখ আমার নয়, ওই ঠোঁট আমার নয়, তবে কি আমি মানুষটা আমি নই? এই আমি আর আয়নার আমি দুটি আলাদা মানুষ, নাকি সহস্র মানুষ? আমি আমি নই, তবে আমিটা কে? আয়না হাসে, আয়না বিভঙ্গ তৈরি করে, ক্রমশ বিপন্ন বোধ করি, অথচ আয়নার মানুষটাকে বুঝি না, সেও কি বুঝে আমাকে? আয়না হাসে, সে হাসি বড় জটিল, কিংবা মিহি, নতুবা জলের মতো। বর্ষার রূপকথা। বর্ষার ঘনঘোর রাতে যে অরণ্যচারী পুরুষ খুঁজে বেড়ায় নিজেকে, তার হাতে আছে বর্ষা আর নিজস্ব চোখের আলো। আলো যেহেতু, তাই অন্ধকারও থাকবে। সাপ, বনবিড়াল আর মিহিসুরে ডেকে যাওয়া পাখি তার কানে ঢেলে দেয় বর্ষার রূপ ও রং। জল হয়ে বয়ে যায় পুরুষের হৃদয়ের কথা। দূরবর্তী দেশে আছে বিষুভিয়াসের উত্তাপ, বৈকাল হ্রদে সাঁতার কাটে রাজহাঁস, অতএব অন্য গল্প থাক। চেরাপুঞ্জি মৌসিনরাম কি এখন আর ততটা বৃষ্টি দেয় না? স্তন্যপায়ী মেঘ, তুমি জন্ম দিয়েছ অরণ্যচারী পুরুষ আর বর্ষার রূপকথা।
1: অনুষ্ঠানে আমরা এতক্ষণ কবি বিজয় ঘোষের কিছু স্বরচিত কবিতা পাঠ শুনলাম। আমরা এবারে কবির সঙ্গে একটা আলাপচারিতায় যাব, কিছুক্ষণ কবিতা নিয়ে কিছু কথাবার্তা হবে আমাদের মধ্যে। বিজয়, তোমার কাছে জানতে চাইছি প্রথমে যে তোমার সেই কবিতা লেখার শুরুর দিনগুলো কেমন ছিল?
0: কবিতা লেখার শুরুর দিনগুলি সেই যেভাবে বাঙালি প্রতিটা তরুণ শুরু করে দেয়, ঠিক কলেজের প্রথম দিকটাতেই শুরু হয়েছিল। আমি, সৌমিত্র বৈশ্য, তুমিও ছিলে আমাদের সঙ্গে, পরম ভট্টাচার্য, বিজয় ভট্টাচার্য, আমরা সবাই একই সঙ্গে লিখতাম। আমাদের কবিতা লেখার প্রেরণা আমরা যেখান থেকে পাই, তিনিও সেই একই পুরুষ, আশা করি তুমিও এটা মেনে নেবে, আমাদের স্যার কবি শক্তিপদ ব্রহ্মচারী। তুমি কাছাড় কলেজের ছাত্র, আমি, সৌমিত্র বৈশ্য, আমরা জিসি কলেজের ছাত্র। বিশেষ করে আমি বাংলা অনার্স থাকায় স্যারকে খুব কাছাকাছি পাই, এবং স্যারও আমাকে কবিতা লেখার জন্য নিরন্তর প্রেরণা দিয়ে যেত।
1: আচ্ছা, তোমার কবিতা পড়ে, মানে পর্যন্ত কবিতা পড়ে যেটা মনে হয়েছে, মূলত তোমার কবিতার মধ্যে একটা রোমান্টিকতা রয়েছে, তোমার শব্দ চয়ন, তোমার কবিতার অনুষঙ্গ, তো মনে হয়েছে যে রোমান্টিক কবি, বিজয় ঘোষ একজন রোমান্টিক কবি।
0: এটা আমি স্বীকার করি, প্রথম থেকেই আমার কবিতা একটা রোমান্টিকতা ছিল। আমি জীবনটাকে একটু অন্যভাবে দেখি, সবার জীবনে যেভাবে দুঃখ কষ্ট আসে, আমার জীবনে এসেছে, একেবারে যে নিরন্তর সুখে ছিলাম সেটা না, জীবনের সংগ্রাম ছিল, কিন্তু কখনোই আমি রোমান্টিকতাকে হারিয়ে যেতে দেইনি।
1: মানে এই যে সংগ্রাম বললে, এই যে দুঃখ বললে, এগুলো কবিতার মধ্যে কি এসছে তোমার?
0: হ্যাঁ, এগুলি আসে, কিন্তু ওই রোমান্টিকতার আদরে, রোমান্টিকতার ভিতরে ভিতরেই সেই যে চাপা ক্ষোভ বা দুঃখ সেগুলি থেকে যায়।
1: মানে মূল সুর তোমার সেই রোমান্টিক সুরটা,
0: এটা বলতে পারো, এটা বলা যেতে পারে। ইদানিং আমি কিছু কবিতা যেটা পড়লাম, এখনকার লেখা, এখন অনেক রাত্রি পর্যন্ত জেগে থাকি, রাত্রি জেগে জেগে নানাভাবে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখি, বিশেষ করে সেই ইন্টারনেটের মাধ্যমে। তারপর মাঝে মাঝে

0: ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকাই। রাত্রির রূপ দেখে আমি অবাক হয়ে যাই। রাত্রিও যে এত রূপবতী হতে পারে সেটা ভেবে আমি বিস্ময় মানি, এবং সেই রাত্রির কিছু রূপ আমার এই এখনকার কবিতায় ধরা পড়েছে।
1: রাত্রির মধ্যে তো একটা কান্নাও রয়েছে, সেই কান্না কি তুমি শুনতে পাও না?
0: হ্যাঁ, শুনতে পাই। আমারই একটি কবিতায় যেটা পড়লাম, সেখানে গুয়াহাটির মহাশ্মশান ভূতনাথের কথা বলা হয়েছে, রাত্রির সেখানে চিতা জ্বলে সে কথা বলা হয়েছে, রাত্রির যে মিথ্যে ভালোবাসা সে কথাও বলা হয়েছে। কিন্তু সব কিছু মিলিয়ে সেখানে যে রাত্রির যে অপরূপ একটা রূপ, রাত্রির যে নিস্তব্ধতা, রাত্রির যে একটা অলৌকিক হাতছানি, সেটাই আমার কাছে সবার উপরে থাকে। মানে দুঃখের উপরও আমি সেই অলৌকিক হাতছানিকে রাখতে চাই।
1: তো এই সময়ে বাংলা কবিতা, বৃহত্তর বাংলা কবিতা তো কবিতার সঙ্গে তুমি যুক্ত রয়েছো, তো এই সময়ের বাংলা কবিতা তুমি মানে তুমি কিভাবে নিচ্ছ এটাকে, আজকের বাংলা কবিতাকে?
0: আজকের বাংলা কবিতা তো অনেকটাই মানে কি বলবো আমি, এটা বাংলা কবিতার জগৎকে বিশ্ব কবিতার জগৎ থেকে আলাদা করার কোনো কারণ নেই, আমি অন্তত দেখি না। যেভাবে আমরা বাংলা কবিতার পরিবর্তন ঘটছে, যেভাবে বাংলা কবিতার মধ্যে সমস্ত পৃথিবীকে আমরা পেয়ে যাচ্ছি, আজকে জয় গোস্বামীর কবিতা বলো বা শ্রীজাতর কবিতা বলো বা অন্য যারা লিখছে আমাদের এখানে, বিশেষ করে আমি বলবো বিজয় ভট্টাচার্যর কথা, অমিতাভ দেবচৌধুরীর কথা, এবং গুয়াহাটির একজনের কবিতা ইদানিং পড়ে আমি খুব অবাক হয়ে যাচ্ছি, সে হচ্ছে সঞ্জয় চক্রবর্তী। সঞ্জয় চক্রবর্তীর কবিতার মধ্যে মানে অদ্ভুতভাবে সেই লোকজ শিল্প থেকে আরম্ভ করে একেবারে আধুনিকতা সমস্ত কিছু আমরা পেয়ে যাচ্ছি। মেয়েরাও ভালো লিখছে আমাদের এখানকার যারা লিখছে, ছবিদির কথা তো তুমি জানোই, ছবিদি এক সময় প্রচুর ভালো কবিতা লিখেছেন, এখন তিনি অসুস্থ। দীপালী দত্ত চৌধুরী, তিনিও ভালো লিখেছেন। শেলী দাস চৌধুরী, হ্যাঁ, তিনিও এখনো লিখে যাচ্ছেন।
1: স্বর্ণালী বিশ্বাস,
0: স্বর্ণালী বিশ্বাস এখন শিলং আছে, সেখান থেকে কবিতা চর্চা করে যাচ্ছে। তো কবিতার যে জগৎ, বিশেষ করে বাংলা কবিতার যে জগৎ, সেটা আমরা বরাক উপত্যকা দেখি, ব্রহ্মপুত্র দেখি, বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গ, অর্থাৎ এক কথা সমগ্র পৃথিবীতে যেখানেই বাঙালি আছে, যেখানেই বাঙালি কবিতা রচনা করছে, সেখানেই কিন্তু সেই বাংলা কবিতার যে জগৎ যেটা আছে সেটা কোথাও পিছিয়ে নেই,
1: এবং নিরন্তর মধ্যে তার মধ্যে একটা পরিবর্তন, একটা পরিবর্তন চেঞ্জ আসছে বাংলা কবিতার,
0: পরীক্ষা নিরীক্ষা চলছে,
1: মানে বাংলা কবিতার সুর এবং স্বরে একটা নিরন্তর পরিবর্তন আমরা লক্ষ্য করছি।
0: ইদানিং আমি রিজুরিয়াকের একটি কবিতা পড়লাম, আমার অঙ্গীকারও আছে, অদ্ভুত সুন্দর কবিতা, একদম অন্যরকম কবিতা, বা আমি বলতে পারি যে সঞ্জয় ঋষি বলে একটা ছেলে কবিতা লিখছে, সেও দারুণ, এক কথায় মানে সমস্ত কবিতার যে জগৎটা আছে সেই জগৎটাকে যেন নতুন ভাবে ভেঙে আবার গড়ছে।
1: তা আমরা লক্ষ্য করি বিভিন্ন জনের, অনেক কবি আছেন মানে খুব বাংলা সাহিত্যে, বৃহত্তর বাংলা কবিতার মধ্যেই প্রচারের আলোচনা তেমনভাবে নেই, যেমন একজন কবি আছেন জহর সেন মজুমদার, বিতর্শক ভট্টাচার্য, মৃদুল দাশগুপ্ত, নির্মল হালদার বা দেবদাস আচার্য, এই যে এদের যে কবিতা, এরা কবিতা খুব, এরা মূলত ল্যাটিন ম্যাগাজিনের কবি, তো এদের কবিতার যে সুরগুলো, এই সুরগুলো একটা বাংলা কবিতাকে নিশ্চয় সমৃদ্ধ করছে। জহর সেন মজুমদার একটা কবিতা আমি এই মুহূর্তে পড়ছি, আমার হাতের কাছে আছে, কবিতার নাম হচ্ছে ঘিলু। আমাদের চারিপাশে চক্কানা ভিকারির বাটি ভর্তি ঘিলু জ্বলে ওঠে, আমাদের চারিপাশে হরিণীর মৃতদেহে সারারাত জবা ফুল ফোটে, আমাদের চারিপাশে নৌকা ভর্তি বিষ্টা দেখে চমকায় মাছি, আমাদের চারিপাশে চাঁদ সূর্য দুজনেই অন্তরঙ্গ সমকামে রাজি, পাণ্ডুলিপি। আমাদের চারিপাশে অন্ধ মেয়ে শুয়ে আছে ডানা তার ফুটো, আমাদের চারিপাশে বজ্রপাতে পুড়ে যায় যুবাদের অস্থি মাংস মুঠো, আমাদের চারিপাশে কুকুরের মাতামহ কুকুরের পিতামহ মৃত, আমাদের চারিপাশে পড়ে আছে পাণ্ডুলিপি অগ্নি পরিবৃত। এরকম কবিতা, আমাদের চারিপাশ, আমাদের চারিপাশে দিয়ে এরকম কবিতা, পাঁচ ছটা কবিতা এই মুহূর্তে আমাদের কাছে আছে। এই যে সুর, এই যে সুর কবিতার, এই কবিতার সুবিতার সুরটা একটা ভিন্ন কবিতার ইয়ে। তো এরকম বিতর্শক ভট্টাচার্যের কবিতা আছে, সুতবা সেনগুপ্তের কবিতা আছে, এদের কবিতার সুর একটা অন্য কবিতা, মিথুন দাশগুপ্তের কবিতার সুর, তারপর নির্মল হালদারের কবিতার সুর একটা অন্য কবিতা, দেবদাস আচার্যের একটা অন্য, সফট, খুব সফট কবিতা, শব্দ চয়ন থেকে আরম্ভ করে ওদের যে অনুষঙ্গ।

0: গুলো আনেন, এগুলো আনে, একটা অন্য মাত্রা। তো এরা বাংলা কবিতার মধ্যে কিন্তু একটা বিশেষ বিশেষ জায়গা দখল করে আছে প্রচারের সেই অর্থে, এদের মানে সেই অর্থে প্রাতিষ্ঠানিক সেই অর্থে প্রচারের ইয়েতে এরা নেই, কিন্তু এরা বাংলা সাহিত্যের, বৃহত্তর বাংলা সাহিত্যের একজন প্রধান কবি এরা।
1: এটা একটা আমাদের এখানকার জন্য একটা সমস্যা। এক সময় তোমার নিশ্চয়ই এটা মনে আছে, যখন আমরা তরুণ ছিলাম, আমাদের বয়স সেই 19-20 বা 21-22, তখন আমাদের এই অঞ্চল থেকে যে পরিমাণ লিটল ম্যাগাজিন বেরোতো, এখন কিন্তু সেটা বেরোয় না,
0: এখন তো সেটা কমে গেছে।
1: হ্যাঁ, সে কমে গেছে। এবং সেই লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে যেভাবে আমরা আত্মপ্রকাশ করতাম, এখন কিন্তু সেই আত্মপ্রকাশের জায়গাটা অনেক ছোট হয়ে যাচ্ছে। আর যেটা কলকাতা কেন্দ্রিক যেটা সাহিত্য, সেটা তো তুমিও জানো আমিও জানি, সেখানে তো এরা কতটুক আমাদের কি কতটুক দেবে, বা তার চাইতে বরং আমাদের বলা ভালো যে আমাদের নিজেদের চেষ্টায় আমাদের নিজেদের দাঁড়াতে হবে।
0: হ্যাঁ, তা তো অবশ্যই, মানে উত্তর পূর্বাঞ্চলের বাংলা সাহিত্য একটা অন্য অন্য জায়গা আজ ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে,
1: আমরা নিজেরাই দাঁড়াবো। এই মুহূর্তে আমি নাম করতে পারি তোমাদের যে পত্রিকাটা আছে প্রতিশ্রুত, বদরপুরে এক সময় বদরপুর থেকে বেরোতো চিন্তা, খুব ভালো একটা লেটিন ম্যাগাজিন, পার্থপ্রতিম মৈত্র এটা প্রকাশ করতেন, উনি এখন কলকাতায় চলে গেছেন। গুয়াহাটি থেকে বেরোচ্ছে একা এবং কয়েকজন, খুব উল্লেখযোগ্য একটি পত্রিকা। তো এই মুহূর্তে আমার আরেকটা আরেকজন কবির কথা মনে পড়ছে, তুমি যেমন বললে অভিজিৎ চক্রবর্তী,
0: অভিজিৎ টংলার, পূর্বোত্তরের কবিতা একটা ইয়ে ছিল,
1: অভিজিৎ
0: পূর্বোত্তর ছিল একটা ম্যাগাজিন।
1: অভিজিৎ চক্রবর্তী কিন্তু খুব দুর্দান্ত লেখেন, অভিজিৎ চক্রবর্তী খুব ভালো লেখেন। সঞ্জয় চক্রবর্তীর কথা তো বললাম, এছাড়া তো বিকাশ দা আছেন,
0: বিকাশ সরকার,
1: বিকাশ সরকার আছেন, এরা তো লিখে যাচ্ছেন। আর ইদানিং যারা আছে একেবারে তরুণ প্রজন্মের, এর মধ্যে আমি একটি মেয়েকে পেয়েছি, কমলিকা মজুমদার, লামডিং এ ওর জন্ম, এখন চাকরি সূত্রে আছে গুয়াহাটিতে, ও বেশ ভালো কবিতা লিখে।
0: তো আমাদের এই অঞ্চলেও ইয়ে হয়ে গেল, আগের সেই ইয়েটা নেই, কিন্তু ইদানিং আবার মানে অনেক তরুণ তরুণ কবিরা আসছেন, গল্পকাররা আসছেন, যারা পত্রিকা বের করার চেষ্টা করছেন বরাক উপত্যকা থেকে, এবং লিখছেন, অনেকেই লিখছেন, মানে প্রকাশিত হচ্ছে ওদের লেখা। তো দেখা যাক ওরা মানে কতটুকু কি করতে পারেন, আমাদের আশা রইল ওদের প্রতি। আমাদের
1: আশা তো আমাদের রাখতেই হবে, আর যেহেতু সাহিত্য চলমান জীবনের কথা বলে, তো সাহিত্য তো কখনো থেমে থাকবে না, আমরা একদিন থাকবো না, আমাদের কবিতা থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে। আমরা তো সবাই সেই একটাই মাত্র কবিতা লিখতে চাই সারা জীবন ধরে, যে কবিতাটা টিকে থাকবে। একটা কবিতার জন্য যদি কেউ আমাকে মনে রাখে, তবে তো আমরা ধন্য হয়ে যাব।
0: অবশ্যই
1: সেই একটা কবিতার খোঁজে আছে, সেই একটা কবিতা তো এখনো লিখতে পারিনি।
0: তো আমরা এবারে আপনার আরো কিছু কবিতা আমরা শুনি।
1: এবার আমি যেটা বলবো সে কবিতাটির নাম অবসাদ। দীর্ঘ গভীর রাত অবসাদ নিয়ে আসে, রাতে অন্ধকার গভীর হয়, কার্নিশে কার্নিশে ফুটে আছে রাত জাগা সাদা ফুল। আমি রাতকে ছুঁয়ে ছুঁয়ে ছায়াপথে চলে যাব, অনন্ত আকাশের কোনো এক গ্রহাণুর রাজা হয়ে। রাজা অথচ রানী নেই, রাজপুত্র নেই, রাজকন্যা কিংবা সেনাপতিও নেই। যেহেতু সেনাপতি নেই, সৈন্য সামন্তর বালাই নেই, আহা কি আনন্দ, আমি গ্রহাণু থেকে পৃথিবীকে দেখব আর করুণা করব। করুণা অবসাদগ্রস্ত মানুষদের, আমার দীর্ঘ রাত্রি নেই, নেই অবসাদ কিংবা অন্ধকারের আলোকমালা। ভুল করে ছাতা ভাবি, আমার বিশ্বাস নেই, নেই অবিশ্বাসও, থাকার মধ্যে একটি শতচ্ছিন্ন ছাতা আছে যা প্রবল বর্ষণকে ব্যঙ্গ করে অবলীলায় মাথার উপর চড়ে বসে। বৃষ্টি হাসে, সে হাসি তাচ্ছিল্যের হাসি, মেঘ করুণার চোখে তাকায়, আমি পরোয়া করি না, ছাতা আগের মতোই অহংকারী। বস্তুত আমি ছাতাটিকে ঈশ্বর বলে ভাবতে শুরু করি। এখন রোদ বৃষ্টি ঝড় জলকে ভয় পাই না, আমি জানি আমার মাথার উপর ছেঁড়া ফাটা ছাতা আছে, মানে ঈশ্বর আছেন। ছাতাটা ঠিক মাথার উপর, আসলে ঈশ্বরই ঠিক মাথার উপর, আমি ভুল করে ছাতা ভাবি। মা এবং অনন্ত জানালা, তুমি একটা খোলা জানালা চেয়েছিলে মা, আমরা দিতে পারিনি, অথচ আজ আমি দাঁড়িয়ে আছি দিগন্ত রেখা।

ছুঁয়ে, মা তোমার পৃথিবী ছিল রান্নাঘর আর বড় ঘরের ঘেরাটোপে, আমরা একবারও ভাবিনি তোমারও একটা জানালা দরকার, একান্ত নিজস্ব এক জানালা। আমরা যখন যামিনী, পিকাসো, বিষ্ণু, নেরুদাতে মগ্ন, তুমি টিনের চালে আমের ফলসি শুকাতে দিচ্ছ, শুক্তুতে ডালের বড়ি আর বাবার ধুতিতে রবিন ব্লু, মা তুমি আতিপাতি করে খুঁজে বেরিয়েছ একটা জানালা, আমরা দিতে পারিনি। আজ আকাশের যে তারাই তুমি হও, তোমার অনন্ত খোলা জানালার অভাব নেই, অনন্ত আকাশ তোমার ইচ্ছে পূরণ করেছে, আমরা পারিনি। রাত্রি ও ঈশ্বরী আমার, গভীর এক রাত্রি শুয়ে আছে একা গর্ভিণী সাপের মতো, নিশার শিহরণ যত মুখ বধির ঈশ্বরীর ছোঁয়ায়, রাস্তায় রাস্তায় টায়ার পড়ে, পথ অবরোধ সেসব মৃত্যুর মতো, অজস্র বৃষ্টি ধারা মুছে ফেলে রাস্তার গলন্ত টায়ার, তারপর একা এক চাঁদ হেঁটে হেঁটে পাহারা দেয় শুনশান রাজপথ, গলন্ত লাভা আর মৃত আগ্নেয়গিরি, কোন এক প্রবাল দ্বীপে অসংখ্য সাপেরা সঙ্গমে রত হয়, তখনও তো রাত্রি, গভীর এক রাত দীর্ঘশ্বাস ফেলে মৃত প্রেতকে ডাকে, অসংখ্য জোনাকি আলোকিত করে রাখে মহেঞ্জোদারোর পথ, বুদ্ধ একা একা কাঁদে বার্মিয়ানের ধ্বংসস্তূপে, চাঁদের বুড়ি চরকা কাটে একা, গলিত রাত্রি হেসে হেসে দীর্ঘ প্রতীক্ষায় থাকে ফজরের আজানের জন্য, ঘণ্টা ধ্বনি বেজে উঠে গর্ভগৃহে, রাত্রি এক দীর্ঘ অলৌকিক ইশারা, ঈশ্বরী ছুঁয়েছে আমাকে মুখ বধির এক একান্ত ঈশ্বরী আমার। জার্নাল এক। আমি জাটিঙ্গার পাখি, তুমি আগুন জ্বালাও, আমি ঝাঁপ দেব, পুরা ঝলসানো মাংস পাখির মাংসের লোভে জাটিঙ্গা আগুন হয়ে জ্বলে, তুমি কি বড় বেশি স্নান বিলাসী, জল জলের মতো, অথচ তুমি জলপ্রপাত খুঁজে বেড়াও, জাটিঙ্গা নদী তোমাকে টেনে নেয়, তুমি এক নগ্ন জলদেবী, যে পাথরে পায়ের চিহ্ন নেই সেখানে কোনো বন্ধুও নেই, নেই হা হা হাহাকার শত্রু শত্রু খেলা মুখোশ মুখোশ অভিমান, আসলে কোনো শত্রু নেই, কোনো মিত্রও নেই, যাকে বন্ধু ভাবি সে তো এক ছায়া ছায়া আলপনা, যাকে শত্রু ভাবি সে তো এক জল ছবি, অতএব আমি পাখি জাটিঙ্গার, তুমি জাটিঙ্গা নদী, এসো তুমি আমি আগুন হই, যার যার ভালোবাসা সেকে নিক বন্ধুরা, অপ্রেম অন্যতর ভালোবাসা, পাখির ডানায় নদীর জলে আগুন আগুন রঙে রং ছড়াক।

আকাশবাণী শিলচর। এবারে লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে মেঘরাগে খেয়াল শুনবেন পণ্ডিত যশরাজের কণ্ঠে।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনলেন পণ্ডিত যশরাজের কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:30, 6 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনলেন পণ্ডিত যশরাজের কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন রাত 10:30, 6 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।